আজ সোমবার, দোসরা ভাদ্র 1948 শকাব্দ, 24 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 6ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:17:42 সূর্যাস্ত 6:06 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57:07

0: will deliberate on various contemporary matters and challenges to national security during the conference. The Ministry of Tribal Affairs will organize a three-day national conclave on tribal languages and museums from today till Wednesday in Mysuru, Karnataka. The conclave will bring together a national dialogue on documentation, preservation and revitalization of tribal languages. The event will strengthen tribal museums and tribal freedom fighter museums across the country. The national conclave advances the Prime Minister's roadmap for a Viksit Bharat 2047, under which reviving India's traditional knowledge systems and ensuring no community is left behind remain key pillars of inclusive national development. The conclave will be inaugurated by Union Minister of State for Tribal Affairs, Durga Das Uike. External Affairs Minister Dr. S. Jayashankar reached Moscow on a two-day official visit to Russia. During the visit, the minister will co-chair the 27th session of the India-Russia Intergovernmental Commission on Trade and Economic, Scientific, Technological and Cultural Cooperation. He will also meet Russian Foreign Minister Sergei Lavrov and exchange perspectives on regional and global issues. The Indian Council of Medical Research, ICMR, has clarified that no new strain of H1N1, commonly known as swine flu, has been identified and there is no cause for panic, assuring that current vaccines remain effective. According to senior scientists at the ICMR, these viruses have been in circulation since the year 2025. According to ICMR, seasonal influenza, including H1N1, is mostly self-limiting. Common symptoms include fever, cough, headache and body ache, and most people recover with appropriate care and rest. In cricket, India will resume their first innings at the overnight score of 300 for 5 against hosts Sri Lanka in the second and final test in Colombo today. Earlier, Dhruv Jarrell and Saransh Jain remained unbeaten when stumps were drawn yesterday evening. Devdutt Padikkal continued his impressive form, scoring his second consecutive test century. He made 117 off 193 balls, while skipper Shubman Gill also scored a half century. For Sri Lanka, Asitha Fernando took 3 wickets. Union Home Minister Amit Shah met the Divyang men's cricket team of India in New Delhi yesterday. In a social media post, Mr. Shah said that the team has returned from its tour of England for the India-England Men's Mixed Disability T20 International Series 2026. Mr. Shah said the efforts and determination of the team to win honours for the nation inspire the youth of India. He wished the team all the best for its future endeavours. And in chess, India's 19-year-old Grandmaster Pranesh M. emerged as the champion in the prestigious Kanizsa Open 2026 in Hungary, securing the Group A title with a superb performance. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ প্রথম অধিবেশন সকাল 6:30 আজকের চাষবাস, পাট পাতা বিকল্প আয়ের উৎস, এ বিষয়ে বলবেন ডক্টর দেবপ্রসাদ রায়। 6:40 আপনার স্বাস্থ্য, বয়স্কদের নিদ্রাহীনতা, এ বিষয়ে বলবেন ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় হৈমন্তী দে এবং কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী রিয়া চট্টোপাধ্যায়। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা, কলকাতা রেসকোর্স, লিখেছেন সৌভিক মুখোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় নিগেদিতা নাগ তহবিলদার। 11:00 যুববাণীর অনুষ্ঠান অপরাজিত, উপস্থাপনায় চয়নিকা ধারা এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। 12:00 শ্যামা সঙ্গীত, শিল্পী মধুরা ভট্টাচার্য।

বারোটা বেজে 15 মিনিটে লোকগীতি পরিবেশন করবেন শিল্পী তুলিকা বসু। 12:33 মিনিটে উনজমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মিনিটে মহিলা মহলের অনুষ্ঠান বায়স্কোপের গল্প উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:30 মিনিটে ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 মিনিটে বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আলোচনা করবেন সীতারামপুর হাইস্কুলের শিক্ষিকা রুমা চক্রবর্তী এবং দুজন শিক্ষার্থী। 6:05 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন শিল্পী কমলাকান্ত হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে স্বদেশ দর্শন প্রকল্প নিয়ে আলোচনা করবেন বিনয় কুমার মান্ডি। এরপরে সাঁওতালি গান পরিবেশন করবেন এমিলি হেমব্রম, ঠাকুরদাস হাঁসদা, মিনতী সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 মিনিটে কৃষি কথার আসর। প্রথমে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কি ও কেন, চন্দন কুমার মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপরে আমাদের রাজ্যে তথা দেশে ডাল চাষের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা, ডক্টর রাজীব দাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 মিনিটে সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, জাতীয় চক্ষুদান পক্ষ এই বিষয়ে ডাক্তার অনিল চন্দ্র ঘাটার সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। 9:30 মিনিটে অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন অন্যয় তার কণ্ঠে। 10:50 মিনিটে নজরুল গীতি পরিবেশন করবেন শিল্পী অনুপম দাস। 11:10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবাবৃতা মল্লিক ভদ্রের কণ্ঠে। 6:35 মিনিটে রামচরিত মানুষ শুনবেন 212তম পর্ব। 6:45 মিনিটে শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন মধুরা ভট্টাচার্য। 7:10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় নীনা মোদক। 8:30 মিনিটে রজনীকান্তের গান শিল্পী দেবাশিস বসু। 8:50 মিনিটে পুরাতনী গান শুনবেন দেবজানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 9:10 মিনিটে হিন্দি অনুষ্ঠান রাজধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 মিনিটে উর্দু অনুষ্ঠান আঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম। 12:00 হিন্দি অনুষ্ঠান সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতীক্ষা ঘোষ। 1:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান উপস্থাপনায় প্রতীক্ষা ঘোষ। 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী কৌশিক বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 5:20 মিনিটে উর্বশী উপস্থাপনায় পুনম সিং। 6:10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনম সিং। 6:30 মিনিটে গুল গুলশান উপস্থাপনায় পুনম সিং। 7:10 মিনিটে শিল্প সংলাপ, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স হেলথ অ্যান্ড অকুপেশনাল হাজার্ডস, এ বিষয়ে দেবজানী বসু মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বট্টপাল। 7:30 মিনিটে দারপান উপস্থাপনায় পুনম সিং। 8:00 হিন্দি ছবির গান। 8:15 মিনিটে নানা রঙের গান। 9:16 মিনিটে স্পটলাইট। 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রথমে রাগ ভাটিয়ার, পরে বৈরাগী। শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

প্রথমে ভাটিয়ার, পরে বৈরাগী রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবাপ্রীতা মল্লিক।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানস, শুনলেন 212তম পর্ব। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী মধুরা ভট্টাচার্য।

0: গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল, কেমন আছো বন্ধু? যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের এই সুন্দর মিষ্টি সকালে তোমার সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু নীনা। তাহলে এটা হলো সপ্তাহের প্রথম সোমবার, মানে সারা সপ্তাহের ক্লান্তি শেষে একটা যে রবিবার এসেছিল সেটাও এত তাড়াতাড়ি চলে গেল। আবার নতুন করে শুরু হলো আরও একটা সোমবার, নতুন করে তো করতেই হবে কাজ, কিছু করার নেই, জীবন আছে চালাতেই হবে, কাজ আছে করতেই হবে। তবে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানের আসরে তোমাকে এখন সময় শোনানোর আজ এই দিনে।
1: আজ এই দিনে
0: বন্ধু, প্রতিদিনই তো থাকে নানা ঘটনার ঘন ঘটা, তাই 24শে আগস্ট দিনটিও ছিল এরকমই কিছু ঘন ঘটাই পূর্ণ। যেমন ধরো, আজকের দিনে দেখা গেছিল যে 1690 সালে ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান, আর দিনটিকে তাই কলকাতা নগরীর উত্থান বলেও ধরা হয়। আবার 1608 সালের আজকের দিনেই প্রথম সরকারিভাবে ইংরেজ প্রতিনিধি ভারতে সুরাতে আসেন। 1815 সালের আজকের দিনে আবার নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান গৃহীত হয়। আবার মেক্সিকোতে দেখা যায় যে স্পেনের উপনিবেশ থেকে মেক্সিকো আলাদা

0: হয়ে সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে 24 আগস্ট 1821 সালে। আবার ক্যাপ্টেন ম্যাথিউর প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়াও আজকের দিনে, তাও আবার সাঁতার কেটে, সেই 1875 সালে। জোয়ান অফ আর্কের মূর্তি উন্মোচন হয় আজকের দিনে 1902 সালে। আবার 1944 সালের 24 আগস্ট জার্মান সাম্রাজ্য থেকে প্যারিস মুক্ত হয়। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা মানে ন্যাটো, ন্যাটোও কিন্তু গঠিত হয় আজকের দিনে। জার্মানের আবার দেখা যায় যে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী আজকের দিনে 1966 সালে পার করেন। আবার 1972 সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় পানামা আর উরুগুয়ে থেকে। আবার জানো তো, ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে সম্মান পান আজকের দিনেই 1974 সালে। আবার 45 বছরের কমিউনিস্ট শাসনের পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী হন তাদেজ, আর সালটা ছিল 1889 আজকের দিন। 1991 সালের আজকের দিনে তুর্কমেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা হয়। আবার পাশাপাশি দেখা যায় যে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায় আর স্বাধীনতা পায় আজকের দিনে 1991-তে। আজকের দিনে জানো তো অনেক বিশিষ্ট মানুষের জন্মদিনও পাওয়া যায়। যেমন ধরো ওই যে শিবরাম রাজগুরু, যিনি আজকের দিনেই জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। 1908 সালের 24 আগস্ট তার জন্ম হয়। আবার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী বিপ্লবী অগ্নিকন্যা ভারতের বিপ্লবের তিনি ছিলেন বীণা দাস, আর 1911 সালের আজকের দিনেই তিনি জন্ম নেয়। আবার বাংলা সঙ্গীতের আদি ও প্রবাদ পুরুষ এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী কৃষ্ণচন্দ্র দে 1893 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। আর বাঙালি সমাজসেবী ও শিক্ষাবিদ 1808 সালে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় 24 আগস্ট জন্মগ্রহণ করে। এই ছিল তোমার জন্য আজ এই দিনে।
1: আজ এই দিনে।

বন্ধু, তুমি আছো আমার সঙ্গে যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের আসরে। তোমাকে আমাকে রোজ আজ এই দিনে তো শোনাতে হবে, সেরকমই তোমাকেই শোনাচ্ছিলাম আজ এই দিনে। তবে আজকে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে মন্ডে ব্লুজে। মন্ডে ব্লুজ কি আমি বলছি, মানে রবিবারে ছুটির আমেজটা কাটিয়ে যখন আবার এই সোমবার নতুন অফিস যেতে হচ্ছে, মানে অফিসে যেতে হচ্ছে নতুন করে, স্কুল কলেজ নিজের কাজের ব্যস্ততায় ফিরতে হচ্ছে, তখন অনেকের মনেই যেন তো একটা অনীহা, ক্লান্তি বা বিরক্তি তৈরি হয়, আর এই অনুভূতিকেই আমরা বলি মন্ডে ব্লুজ। মানে সপ্তাহের শুরুতে কাজ বা পড়াশোনায় ফিরে যাওয়ার জন্য যে মন খারাপ বা মোটিভেশন কমে যাওয়া, কাজ করতে ইচ্ছে না হওয়া, এই যে একটা অনুভূতি, এটাই হচ্ছে মন্ডে ব্লুজ। আর এর পিছনে জানো তো অনেক কারণ থাকতে পারে। যেটা জেনারেলি হয় যে রবিবার রাতে তুমি অনেক দেরি করে ঘুমিয়েছো, বা ছুটির দিনটা ভীষণ আনন্দে কেটেছে তাই আর রুটিনে ফিরতে ইচ্ছেই করছে না, বা ধরো ওই সোমবারের কাজের চাপের কথা রবিবার রাত থেকেই তোমার মনে পড়ে যাচ্ছে, অথবা নিজের কাজটা মানে কিছুদিন ধরে ভীষণ একঘেয়ে লাগছে। আর জানো তো একটা মজার ব্যাপার হলো, অনেক সময় এই মন্ডে ব্লুজ সোমবার সকালে শুরু হয় না, রবিবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায়। মানে ভাবো যে রবিবারের সকালটা বেশ ভালোই কাটলো, একটু দেরি করে তুমি ঘুম থেকে উঠলে, বাড়ির মানুষের সঙ্গে সময় কাটালে, হয়তো কোথাও একটু ঘুরে এলে, পছন্দের খাবার খেলে, সিনেমা দেখলে, বা গান শুনতে মানে গান শুনছিলে তুমি, এরকম অনেক কিছুই চলছিল, হঠাৎ করে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আর তখনই মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে পড়ল যে কাল তো সোমবার। ব্যাস মুহূর্তের মধ্যেই যেন মুডটা একেবারে বদলে গেল, মানে যে রবিবারটা এতক্ষণ ভীষণ আনন্দে কাটছিল সেটাই হঠাৎ করে মনে হলো যে আর কয়েক ঘন্টা পরেই শেষ। রবিবার বিকেল হলেই আমাদের মনে হয় যে কাল তো আবার উঠতে হবে, কাল আবার অফিসে যেতে হবে, কালকে থেকে আবার সেই দৌড় শুরু হবে। হ্যাঁ, আর রবিবারের এই শেষ কয়েক ঘন্টার আনন্দটাও তাই একেবারেই মাটি হয়ে যায়। তবে মন্ডে ব্লুজ জানো তো কোনো রোগ নয়, এটা সাধারণত একটা সাময়িক মানসিক অনুভূতি। সোমবারকে ভয় পাওয়া

একদম দরকার নেই বন্ধু, বরং নিজেকে বলো যে সপ্তাহটা সবই শুরু হয়েছে, পুরো সপ্তাহের চাপ আজকে নেব না, আজকের দিনটা একটু ভালোভাবে কাটাবো। মানে এরকমভাবে তুমি কাটাতে পারো যে সকালে একটু আগে উঠলে, একটু ভালো করে মানে বেশি করে জল খেলে, সম্ভব হলে পছন্দের ব্রেকফাস্ট করলে, পছন্দের একটা গান শুনতে শুনতে বেরিয়ে পড়ো, আর কাজের একটা বড় তালিকা তোমার মাথায় না রেখে ওই দুটো তিনটে কাজ যেটা মানে যেটুকু আজকে করতে হবে সেটা করে নাও। আর সবথেকে বড় কথা হলো যে সোমবার মানে খারাপ দিন নয়, সোমবারও একটা সকাল, সোমবার একটা নতুন অনুভূতি, সোমবার আরও একটা নতুন দিনের মতোই আমাদের জীবনের অংশ। তাই বলতে হবে যে মন্ডে নয়, শুধু মন্ডে নয়, মন্ডে। আর মনের কথা যখন উঠলই, আর সুপ্রভাতের অনুষ্ঠান যখন চলছেই, তখন তোমাকে গান না শোনালে তো হয় না। তাই তোমার জন্য এখন থাকবে শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়ের কণ্ঠে কি জানো, ফেরারি মোড়।

তোমার সঙ্গে আমি আছি যুববাণী কলকাতার সুপ্রভাত অনুষ্ঠানে, তুমি আছো আমার সঙ্গে, আর আমি নীনা। আজকে এই যে সকালে তোমার সঙ্গে কথা হচ্ছে মন্ডে ব্লুজে। আর আমরা কথা বলছি রবিবারের শেষের দিকে, সোমবারকে নিয়ে যে অস্বস্তি, চিন্তা, মন খারাপ, একটা অদ্ভুত অনুভূতি, এটাকে জানো কি বলে? এটাকে বলে সানডে স্কেয়ারস। মানে সপ্তাহের ছুটির দিন শেষ হয়ে আবার কাজ শুরু হওয়া বা পড়াশোনার রুটিনে ফিরতে হবে, এই যে একটা অ্যান্টিসিপেশন, মানে আগাম চিন্তা, তা থেকেই অনেকের মনেই অস্বস্তি তৈরি হয়। আর জানো তো মজার ব্যাপার কি, যে মন্ডে এখনো আসেইনি, তুমি হয়তো বসে আছো রবিবার দিন সন্ধেবেলায় আর ভাবছো যে মন্ডে মর্নিংয়ে কি হবে, মানে কি পড়ে যাব, কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাল এতগুলো কাজ কিভাবে করব, বস কি বলবে, মিটিংটা কিভাবে সামলাবো, ডেডলাইন চলে আসছে, এইভাবে মন্ডের সব চাপ আমরা রবিবার সন্ধ্যাতেই মাথায় তুলে নিই। তাই উইকেন্ড থেকে হয়ে যায় একেবারে ওয়ার্ক উইকেই ট্রানজিশন। আসলে সোম থেকে শুক্রবার জানো তো আমরা তো একটা নির্দিষ্ট রুটিনে থাকি, সকালবেলা ওঠা, তৈরি হওয়া, অফিস কলেজে যাওয়া, কাজ করা, বাড়ি ফেরা, খাওয়া, ঘুম, আর সঙ্গে সঙ্গেই চলে আসে এই স্যাটারডে সানডে। মানে রুটিনটা সামান্য বদলে যায়, কেউ দেরি করে ঘুমায়, কেউ দেরি করে ঘুম থেকে ওঠে, কেউ সারাদিন বাড়িতে থাকে, বন্ধুদের সঙ্গে দেখা করে, নিজের পছন্দের কাজ করে, শরীর আর মন দুটোই রিল্যাক্স মোডে থাকে। তারপর রবিবার সন্ধ্যায় হঠাৎ করে মনে হয় কালকে থেকে আবার সেই রুটিন। এই পরিবর্তনটা আমাদের অনেকের কাছে আনকমফোর্টেবল লাগেই। তবে জানো তো যে এই যে এর পিছনে না আরও একটা কারণ দেখা যায়, আরও একটা কারণ বলতে গেলে ওই যে মন্ডের প্রেশার, তার ওয়ার্কলোড। আর এটার অনেকটাই কারণ থাকে এটার জন্য যে আনফিনিশড ওয়ার্ক। মানে ধরো শুক্রবার দিন তুমি অফিস থেকে বেরোনোর সময় এটা ভেবেছিলে যে সোমবার এসে এই কাজটা করব, আর রবিবার সন্ধ্যায় তোমার হঠাৎ করে মনে পড়ে গেল যে

আমাকে তো ওই কাজটা করতে হবে, মেলের রিপ্লাই দিতে হবে, প্রেজেন্টেশন বানাতে হবে, আর তারপরে একের পর এক কাজ তোমার মাথায় চলতেই আসবে, যে ওটার জন্য রিপোর্ট করতে হবে, মিটিংয়ের প্রিপারেশন নিতে হবে, একটার পর একটা কাজ একেবারে সাইক্লিং অর্ডারে। আর তখন মনে হয় যে কালকের দিনটা বোধ হয় ভীষণ কঠিন হতে চলেছে। আর যদি একটু সাইকোলজিতে মানে ঢু দাও, তাহলে দেখবে যে সোমবার তো শুরুই হয়নি, তুমি রবিবার দিন তো বিকেলবেলা বসে আছো বা সন্ধ্যেবেলা বসে আছো। জানো তো, আমাদের মন না অনেক সময় এই বাস্তব সমস্যার চেয়ে সমস্যার অ্যান্টিসিপেশনটা করে ফেলে আগে, আর এর জন্য বেশি ক্লান্ত হয়ে পড়ে। মানে কাজটা করতে যতটা এনার্জি লাগবে, তার আগে থেকেই আমরা যে কাজটা করব সেটা যে ভাবছি সেটা ভেবেই এনার্জিটা খরচ করে ফেললাম। এটাকে আরও একভাবে বললে বলা যায় যে তুমি ধরো সোমবারের একটা মিটিং নিয়ে চিন্তা করছো, আর মিটিং তো শুরুই হয়নি, মানে রবিবার রাতে তুমি এগুলো ভাবছো, আর মিটিংয়ের কনভারসেশন তাই তোমার মাথায় চলছে যে কে কী বলবে, তুমি কী উত্তর দেবে, কী ভুল হতে পারে, আর যদি প্রেজেন্টেশনটা ভালো না হয়, যদি বস মানে প্রশ্ন করে অনেক বেশি, বা ধরো এই যে এই যদিগুলো সানডে স্কেয়ারিসটাকে আরও বেশি বাড়িয়ে দেয়। আরও একটা জানো তো এখানে ব্যাপার আছে যে ঘুমের রুটিন, মানে রবিবার তো আমরা অনেক সময় একটু বেশি ঘুম দিয়েই দিই, শনিবার রাতে একটু দেরি করে ঘুমোতে যাই, রবিবার সকালে দেরি করে ঘুম থেকে উঠি, দুপুরেও ঘুমিয়ে নিই, ফলে রবিবার রাতে ঘুম আসতে সময় লাগে, আর যত রাত বাড়ে মনডে মর্নিংয়ের চিন্তাটাও ততটাই বাড়তে থাকে। আর সানডে স্কেয়ারিস কমানোর জন্য তাই রবিবার রাতে ডিপ স্লিপ রুটিনটাও ভীষণভাবে প্রয়োজনীয় বন্ধু। হ্যাঁ, তোমার সঙ্গে আমি আজকে কথা বলছি মনডে ব্লুজ নিয়ে, তাই তো? আর মনডে ব্লুজ আসা মানেই কিন্তু নতুন একটা মনডে, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তবে এই যে কাজ করা, কাজ করার মাঝেই নতুন কিছু ভাবতে হবে, নিজেকে সময় দিতে হবে। রবিবার সন্ধ্যাকে মনের চিন্তায় নষ্ট করলে হবে না, সোমবার আসবে, সোমবারের কাজ সোমবার করা যাবে। রবিবার সন্ধ্যায় যদি কিছু তোমার প্রিপারেশন করতে হবে বলে মনে হয়, সেটাকে গুছিয়ে নাও, কী কী কাজ করতে হবে একটা তালিকা বানিয়ে ফেলো, কী পরে বেরোবে সেটা ঠিক করে নাও, প্রয়োজনীয় জিনিসগুলি গুছিয়ে রাখো, আর তারপরে তালিকাটাকে একেবারে বন্ধ করে দাও। নিজেকে বলো যে ঠিক আছে, আমি যতটা প্রস্তুতি নেওয়ার নিয়েছি, যতটা দরকার ছিল করে ফেলেছি, এখন আজকের সন্ধ্যাটা আমার, এই বাউন্ডারিটা ভীষণ দরকার। আর মনডে নিয়ে যদি খুব বেশি চিন্তা হয়, তাহলে নিজেকে প্রশ্ন করো যে আমি কি এখন এই সমস্যাটার জন্য কিছু করতে পারি। যদি উত্তর হয় যে হ্যাঁ, তাহলে একটা অ্যাকশন তুমি নিয়ে নিতে পারো। হতেই পারে যে তোমার মনডের প্রিপারেশনটা নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে, তাহলে রবিবার সন্ধ্যায় 15 মিনিট সেটা দেখে নাও, তারপরে থামো। আর যদি এরম কিছু হয় যে এমন কিছু একটা হবে সোমবার দিনকে যেটা তোমার হাতে নেই, তাহলে লিভ ইট না, সেটাকে নিয়ে তুমি সোমবারই ভাববে, এখন নয়। এই এখন নয় কথাটা ভীষণ পাওয়ারফুল, সব চিন্তার সঙ্গে সঙ্গে উত্তর হয় না। আর একটা কথা, যে সানডে স্কেয়ারিস মানে তুমি দুর্বল নও, তুমি লেজি নও, তুমি কাজ করতে চাও না, এমনটা নয়। জানো তো, অনেক সময় শুধু রুটিনের বদলের কারণে, কাজের চাপের জন্য বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তার জন্য এই অনুভূতি হয়। আর রবিবার সন্ধ্যায় মনটা একটু খারাপ হলে নিজেকে তাই দোষ দিও না, বরং নিজের মনটাকে বোঝো, নিজেকে বলো যে হ্যাঁ, কালকে তো কাজ আছে, আর কালকের কাজ আজকে করব না। কথাটা ভীষণ সাধারণ, তবে এই ভাবনা তোমার মানসিক চাপ অনেকটা কমিয়ে দিতে পারে বলে লোকজনরা ভাবেন, যারা স্পেশালিস্ট তারা ভাবেন। আর একটা জিনিস তোমায় মনে রাখতে হবে যে সোমবার তোমার যে পুরো সপ্তাহের ওয়ার্ক রুটিনটা আছে সেটা কিন্তু একেবারেই সোমবার সকালের ওপরে, তার মুডের ওপরে ডিপেন্ড করে না। সোমবারের সকালটায় যদি একটু মুডটা অন্যরকম থাকে, তার মানে এটা নয় যে তোমার গোটা সপ্তাহটা মাটি হয়ে গেল। সপ্তাহের শুরু, ওয়ার্কলোড একটু অন্যরকম তো ফিল হবেই, হয়তো একটু বিজি থাকবে তুমি,
তারপরে কি, তারপরে মঙ্গলবারটা ভালো যাবে, বুধবারটা আরটু অন্যরকম হবে, বৃহস্পতিবারটা আরও কোনো ভালো খবর আসতে পারে, আর শুক্রবারে তো উইকেন্ড, আর জীবনটা তো এরমভাবেই চলছে, কেটে যায়। তাই রবিবার সন্ধ্যায় বসে একেবারেই

পুরো ভবিষ্যতের কথা চিন্তা করে ফেলো না। যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের আসরে তুমি আছো আমার সঙ্গে, আর এখন সময় তোমাকে গান শোনানোর। শ্রেয়া ঘোষাল আর প্রণব বিশ্বাসের কণ্ঠে তোমার জন্য থাকবে এই গানটি।

বন্ধু, সোমবার সকাল মানেই যে ঘুম থেকে ওঠার অনীহা তা তো নয়। অনেকের কাছেই মনডে ব্লুজের কারণ লুকিয়ে থাকে কাজের জায়গায়। তোমার ধরো অফিসে যেতে ভালো লাগছে না, আবার কারোর কাজটা ভালো লাগে, কাজের চাপটা ভালো লাগে না। কেউ হয়তো কাজটা পছন্দ করে, তবে কাজের ওয়ার্ক প্লেসটা পছন্দ নয়। আবার কেউ হয়তো কাজের জায়গায় খুব ভালো মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে, তবে প্রতিদিনের ডেডলাইন, টার্গেট, রেসপন্সিবিলিটির চাপটা তাকে ক্লান্ত করে দেয়। আর তাই মনডে ব্লুজ নিয়ে কথা বলতে বসলে ওয়ার্ক প্লেসের কথাটা চলেই আসে। তোমার সঙ্গে আমি কথা বলছি যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের আসরে। আমি আছি নীনা তোমার সঙ্গে। ভাবো তো যে সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার প্রথম চিন্তা কি হয়, যে আজ অফিসে যেতে হবে। আর এই যে এই কথাটা ভাবনার সঙ্গে সঙ্গেই যদি তোমার বুকের মধ্যে একটা চাপ তৈরি হয়, মনটা খারাপ হয়ে যায়, কাজ করতে ইচ্ছে না করে, তাহলে একটু ভেবে দেখো কেন হচ্ছে এমন। কারণ সবসময় দোষটা যে মনডেরই হবে সেরকম তো নয়, আসলে কাজের সমস্যাটাও চাপের কারণ হতে পারে। সোমবার সকালে অফিসে পৌঁছে হয়তো তোমায় দেখতে হচ্ছে যে অনেকগুলো পেন্ডিং ওয়ার্ক রয়েছে, অনেকগুলো ইমেল তোমাকে রেডি করতে হবে, মিটিং আছে, ডেডলাইন আছে, এই সমস্ত কিছুর চিন্তা, টার্গেট, ক্লায়েন্টের কল, বসের ইনস্ট্রাকশন, কলিগের সাথে কোয়ার্ডিনেশন, সব কিছু একসঙ্গে এসে দাঁড়াবে। আর তখন মনে হয় যে এই সপ্তাহটা কীভাবে শেষ করব। তবে একটা জিনিস তুমি মনে রেখো, যে পুরো সপ্তাহের কাজ সোমবার সকালে তোমার মাথায় তুলে নেওয়ার কোনো দরকার নেই। আগের কাজটা আগে দেখো, আজকের কাজটা আজকে করো, সব থেকে জরুরি কোনটা সেটা আগে করো, তারপরে তারপরেরটা, তারপরে তারপরেরটা, এভাবেই ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্টটা ব্যালেন্স করে চলো। আর তুমি যেখানে কাজ করো, জানো তো এই যে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, তুমি কোন কাজ আগে করবে কোন কাজ পরে, এটা ভীষণ জরুরি ব্যাপার। হ্যাঁ, মনডে ব্লুজের কথা বলতে বসলে আরও একটা কথা তো মাথায় আসেই, যে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, মানে তুমি যেখানে কাজ করো সেই কাজের পরিবেশ তোমার মুডের ওপরে কীভাবে প্রভাব ফেলছে। মানে কাজের জায়গায় যদি একে অপরকে রেসপেক্ট করে, সাহায্য করে, ভালোভাবে কথা বলে, কাজ করে সুন্দর করে, তাহলে দেখবে যে কাজের চাপটা অনেক সময় সামলানোটা সহজ হয়ে যায়। আর যদি সবসময় টেনশন থাকে, ধরো কারোর সাথে তুমি কথা বলতে পারছো না তেমন করে, ইন্টারঅ্যাকশন হচ্ছে না, কোনো ছোটো ভুল নিয়োগ ক্রিটিস হয়ে যাচ্ছে, অতিরিক্ত প্রেশার ফিল হচ্ছে, সবসময় কম্প্যারিজন চলছে, তাহলে মনডে মর্নিংয়ের আগেই একটা অ্যাংজাইটি তৈরি হয়। হ্যাঁ, এখন কাজটা আর শুধুমাত্র মানে চাপটা শুধু কাজের ক্ষেত্রেই দাঁড়ায় না, দাঁড়ায় কাজের পরিবেশের ওপরেও। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা দরকার আছে বলার, যে কাজের জায়গায় প্রফেশনাল থাকা আর সব কিছু ব্যক্তিগতভাবে নেওয়া এই দুটো এক নয়। কেউ তোমার কাজ নিয়ে কিছু ফিডব্যাক দিল, সেটা হতে পারে যে পজিটিভ হলো বা নেগেটিভ, সেটাকে শুনতে হবে, কাজের ভুল থাকলে ঠিক করতে হবে, আর প্রত্যেকটা ক্রিটিসিজমকে নিজের ব্যক্তিত্বের উপর আক্রমণ বলে নেওয়া চলবে না। মানে তোমাকে কোনো কিছু বলা হলো মানে তোমার ব্যক্তিত্বকে ডিরেক্টলি আক্রমণ করা হচ্ছে, এরকমটা নয়। এরকম যদি ভাবতে থাকো তুমি, তাহলে তোমার মনটা ক্লান্ত হয়ে যেতে পারে বন্ধু। কাজের একটা ভুল মানেই তুমি খারাপ মানুষ নও, কোনো একটা প্রেজেন্টেশন খারাপ হয়েছে মানেই তুমি অযোগ্য নও, কোনো একটা টার্গেট পূর্ণ হয়নি মানেই তুমি ব্যর্থ নও। আমরা সবাই একসঙ্গে কাজ করব। আর এই ছোট্ট ছোট্ট ধারণাগুলো থেকে জানো তো কাজ করার ক্ষেত্রে সুবিধা তৈরি হয় অনেক। কারণ জানো তো সত্যি কথা বলতে আফটার অল যে আমরা সবাই নিজেদের জীবনটা

একেবারে ব্যাটলিং ফিল্ডে নেমে ব্যাটল করেই যাচ্ছি। সেখানে যতই আমাদের আশেপাশে মানুষগুলো থাক, বাবা মা, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, সব শেষে গিয়ে যুদ্ধটা তো তোমাকেই করতে হবে। তাই যুদ্ধের আগেই যদি সৈনিক ক্লান্ত হয়ে যায়, তাহলে যুদ্ধটা কীভাবে হবে? সব কিছু ঠিক হয়ে যাবে বন্ধু, সব কিছু। তবে তোমাকে আগে ঠিক হতে হবে, নিজের জায়গাগুলোকে ঠিক করতে হবে, নিজের মনের কথা শুনতে হবে। আর এটা তো অবশ্যই মনে রাখতে হবে যে সবাই তোমার মনের মতো হবে না। কারোর সঙ্গে তোমার পার্সোনালিটি ম্যাচ করবে, কারোর সঙ্গে তোমার পার্সোনালিটি ম্যাচ করবে না, কারোর কমিউনিকেশন স্টাইল তোমার খুব ভালো লাগবে আর কারোরটা ভালো লাগবে না। কেউ হয়তো তোমার সঙ্গে ভীষণ হেসে কথা বলবে, আর নইলে কেউ ভীষণ গম্ভীরভাবে কথা বলবে, আর কারোর কথা তাই তোমার কাছে ক্ষেত্রে কঠিন বলেও মনে হতে পারে। তবে জানো তো, প্রত্যেকটা সম্পর্ককে তুমি যদি পার্সোনাল করে ফেলো তাহলে কাজটা আরও কঠিন হয়ে যাবে। তাই যেখানেই সম্ভব প্রফেশনাল বাউন্ডারিটা মেনটেন করো, ভদ্রভাবে কথা বলো, নিজের কাজ পরিষ্কার করে করো, আর রেসপন্সিবিলিটি যেটা তোমার দায়িত্ব সেটা আগে ঠিক করে করো। আর অবশ্যই অন্যরা কী আচরণ করছে সেটা তোমার হাতে নেই, তোমার হাতে রয়েছে তোমার নিজস্ব আচরণটা। বন্ধু জানো তো, আমরা এরকম অনেক সময় ফিল হয় যে এই সামনের মানুষটা আমার জন্য এরকম কেন করলো। আমি আমার 24/7 যে চলছে, সারাদিন কাজ করছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, কাজে যাচ্ছি, রান্না করছি, খাবার গোছাচ্ছি, আবার ফিরে আসছি, ফিরে এসে আবার সেই রান্নাঘরে ঢোকা, বা যদি কারোর রান্নাঘরে না ঢোকার হয় তাহলে অন্য কোনো কাজ, ধরো নিজেকে সময় দেওয়া, টিউশনস করানো, একটা সারাদিনের নিজস্ব মানে ওই যে অফিসের যে ওয়ার্ক সেটা বাদেও নিজস্ব কাজ থাকে। আর সেই নিজস্ব কাজ সামলে যদি তুমি কাউকে সময় দাও, তাহলে তুমি তার এক্সপেক্ট করছো যে সেই সামনের মানুষটাও তোমাকে সময় দেবে। এটাও ভুল ধারণা বন্ধু জানো তো, মানে এটা কখনোই করা উচিত নয়। হ্যাঁ, হতেই পারে এটা একটা মন্ডে ব্লুজের অংশ, তাই না বলো? সামনের মানুষটা কেমন আচরণ করবে সেটা তো তোমার হাতে নেই, তুমি 24/7 ভালো করে ম্যানেজ করতে পারছো, তাই সেই মানুষগুলোকে সময় দিচ্ছ। আর সেই মানুষগুলো যে তোমাকে তোমার মতো করে সময় দিচ্ছে না, মানে তোমাকে তারা ইম্পর্টেন্ট ভাবে না, বা এটা ভাবে যে তোমাকে সময় দিলেও চলে, না দিলেও চলে, এরকমটা নয় জানো তো। সবাই তো নিজের জীবনটা চালাচ্ছে নিজের মতো করে ব্যস্ত। হ্যাঁ, আর এখানে আমরা কিছুটা অ্যাডাল্টও হয়ে গেছি যে নিজের কাজটা করো, নিজের জন্য ভাবো, আর অবশ্যই পরের জন্য কোনো খারাপ চিন্তা করো না। তাই অন্যের আচরণ যদি তোমার উপরে প্রভাব ফেলে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে এটা তোমার আচরণ নয়, তোমার হাতে নেই, তুমি যেটুকু পারার সেটুকু তুমি করেছো, তুমি তো তোমার 24/7 থেকে সময় দিয়েছো, তারা তোমায় না দিতেই পারে। আর কথাটা এতটাই সাধারণ, আর তার মানে এটা নয় যে তারা কখনোই সময় দেবে না, তারা তাদের মতো করে সময় দেবে। মন্ডে ব্লুজের সকালবেলা উঠে তোমার মনে হচ্ছে যে আবার কাজে যেতে হবে, এই যে কাজের যে একটা অনীহা, এই অনীহাটা তো জানো তো, কখনো কখনো এটাও হতে পারে যে তোমার ওয়ার্কলোড, যে ওয়ার্কলোডের তো মধ্যে তুমি রয়েছো সেটাকে ঠিকমতো ম্যানেজ করতে পারছো না।

জানো তো বন্ধু, কখনো কখনো মনে হয় যে কাজের পরিমাণ এত বেশি আমি আর পারবো না। সেক্ষেত্রে তুমি একটা ছোট্ট টেকনিক কাজে লাগাতে পারো, মানে কাজগুলোকে ভাগ করে ফেলো, আর্জেন্ট, ইম্পর্টেন্ট আর লেটার। যেটা ভীষণ জরুরি কাজ সেটা তোমায় আগে করে ফেলতে হবে, আর যেটা দরকারি কাজ সেটা তারপরে করবে, আর যেটা তোমার মনে হচ্ছে যে আগামী দিনের জন্য করে রাখতে হবে সেটা অবশ্যই এই দুটো কাজ, মানে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট, এই দুটো মিটিয়ে তারপর করে ফেলো। হ্যাঁ বন্ধু, আর কাজের মাঝে ব্রেক নেওয়ার কথাটা ভুলো না জানো। একটা না 5-6 ঘন্টা কাজ করা মানেই যে তুমি প্রোডাক্টিভ সেটা নয়। মাঝে একটু উঠে দাঁড়াও, একটু জল খাও, 2 মিনিট হাঁটো, চোখটাকে স্ক্রিন থেকে

সরিয়ে ফেলো, সহকর্মীর সাথে দুটো ভালো করে কথা বলো, তারপর আবার কাজে মন দাও। ব্রেক মানে ফাঁকি নয়, ব্রেক মানে নিজের এনার্জিটা ম্যানেজ করা। আর ওয়ার্ক প্লেসের সঙ্গে একটা বিষয় ভীষণভাবে জড়িত, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। সকাল থেকে সন্ধ্যা কাজ, বাড়ি ফিরে আবার অফিসের মেল চেক করছো, ফোনে মেসেজ দেখছো, আগামীকালের কাজ নিয়ে চিন্তা করছো। এভাবে কাজের জায়গায় যদি তোমার বাড়ির ভেতরে ঢুকে পড়ে, তাহলে তুমি কখন বিশ্রাম নেবে, মন কখন বিশ্রাম নেবে? তাই সম্ভব হলে কাজের একটা বাউন্ডারি তৈরি করো। সব সময় সব কাজ একেবারেই করতে হবে সেটা তো জরুরি নয়, যেখানে সম্ভব সেখানে একটু থেমে যাও, নিজের পার্সোনাল টাইমকে একটু গুরুত্ব দাও। বাড়ি ফিরে পরিবারের সঙ্গে কথা বলো, পছন্দের কিছু করো, গান শোনো, বই পড়ো বা চুপচাপ বসে থাকো। প্রোডাক্টিভ যে সব সময় থাকতে হবে এমন কোনো নিয়ম নেই, বিশ্রামও জীবনের অংশ। জানো তো বন্ধু, তোমার সঙ্গে এই যে আমি এখন মনডে ব্লুজ নিয়ে কথা বলছি, আর কথা বলতে বলতে তোমাকে শোনাচ্ছি গান, এটাও তো আমার কাজ। আর সত্যি কথা বলতে, যে পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটো মেনটেন করা ভীষণভাবে দরকার। কারণ জানো তো, ভীষণ কমন যে মনডে ব্লুজ, তার কারণ হলো যে আমার কাজের কোনো মিনিং নেই এই অনুভূতি আসা। প্রতিদিন একই কাজ করতে করতে তুমি একেবারেই মনে হচ্ছে যে আমি কেন এটা করছি, এই ফিলিংটা কাজের মধ্যে আসা কিন্তু একেবারে উচিত নয়। তোমাকে একটু অন্যরকমভাবে ভাবতে হবে যে আমার এই কাজটার ফলে কি উপকৃত হচ্ছে, বা তুমি এই কাজটা না করলে কি সমস্যা হতে পারে, তুমি কি নতুন কিছু শিখছো, যেমন আমি এখানে বসে তোমাদের সঙ্গে কথা বলছি আর এটা করতে আমার ভীষণ ভালো লাগে। তাই কাজের মধ্যে তোমার ভালো লাগাটাও মিশে থাকা ভীষণভাবে জরুরি। আরও একটা কোয়েশ্চেন নিজেকে করতে হবে যে গত এক বছরে তুমি কোথায় ছিলে আর এখন কোথায় দাঁড়িয়ে আছো। এই সিদ্ধান্তগুলো জানো তো, এই কাজটা কোনো একটা কাজকেই নতুনভাবে ভাবতে সাহায্য করে। আর যদি সত্যিই দীর্ঘদিন ধরে মনে হয় যে এই কাজটা তোমার একেবারেই মানানসই হচ্ছে না, তোমার ভালো লাগছে না, তাহলে বন্ধু নিজের ক্যারিয়ারটা নিয়ে একটু ভাবো। তবে বন্ধু, এটাও আমি তোমায় বলবো যে ওই মনডে ব্লুজের মাথা গরম নিয়ে একেবারে ভাবতে বসো না, একটু সময় নাও, সিদ্ধান্ত নাও, তারপরে ভেবে দেখো। বন্ধু, মনডে ব্লুজের আমেজে শরীর আর মনের যত্ন নিতে হবে, কারণ একটা ভালো মনডে শুধু ভালো মনডের প্ল্যানিং দিয়ে আসে না, ভালো ঘুম, ভালো খাবার, ভালো সুস্থ মন নিয়েও আসে। আর এতক্ষণ তো তোমার সঙ্গে আমার কথা চলছে এই মনডে ব্লুজে, অনেক সময় জানো তো আমরা ভাবি যে আমাদের আজকে মনটা খারাপ, কিছু করতে ইচ্ছা করছে না, আজকে ভীষণ টায়ার্ড লাগছে, তখন জানো তো খেয়াল করে দেখবে যে তার পেছনে হয়তো লুকিয়ে আছে ঘুমের অভাব, বা ঠিকমতো না খাওয়া, শরীর চর্চার অভাব, বা ধরো জল কম খাওয়া। এই বিষয়গুলো জানো তো এই মনডে ব্লুজের সঙ্গে ভীষণভাবে জড়িত। মনডে মর্নিংয়ের সব থেকে বড় সমস্যা মনডে নয়, সানডে নাইটও হতে পারে, রবিবার রাতে দেরি করে ঘুমোনো, কাল অফিস, আজকে তো রবিবার, তাই একেবারে চোখ খুলতে ইচ্ছা করছে না, শরীর ভারী লাগছে, মাথা কাজ করছে না, একটু দেরি করে ঘুমোই, একটু ফোন দেখি বা একটু নিজের মতো কাজ করি। আসলে জানো তো বন্ধু, শরীরেরও তো একটা নিজস্ব রিদম থাকে, একটু এদিক ওদিক হলে তো শরীরেরও অসুবিধা হয়। তাই ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, মস্তিষ্ককেও বিশ্রাম দেয়। ক্লান্তি, দায়িত্ব, সমস্যা, সিদ্ধান্ত, এই সমস্ত কিছুর সাথে আরও ভালো করে লড়াইয়ে নামতে সাহায্য করে। তাই সব কিছু মিলিয়ে আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখতে হবে, ঘুমের সময়টা ভীষণভাবে ভালো করে মেনটেন রাখতে হবে। জানো তো বন্ধু, অনেক সময় এরকমও ফিল হয় যে মনটা না ওভার থিঙ্কিং করতে থাকে, অনেক কিছু ভাবতে থাকে। আসলে সারাদিনে যে কাজের একটা ধকল থাকে, তারপর তো আমরা নিজেদের মনটাকে আলাদাভাবে সময় দিতে পারি না, তার জন্য এটা হয়। তাই নিজের ক্ষেত্রেও একটু নরম হতে হবে, ভুল করলে নিজেকে বোঝাতে হবে, কোনো কাজ খারাপ করলে সেটা থেকে শিখতে হবে। নিজেকে অপমান করে কোনো সমস্যার সমাধান হয় না, নিজেকে শাসন করা যায় না। আর নিজেকে মানে শাসন করা যায় না ইন দ্য সেন্স, শাসন তুমি করতে পারো, তবে নিজেকে ছোট করতে পারো না।
তাই এই সপ্তাহে নিজের মন ভালো রাখার জন্য ছোট ছোট আনন্দগুলোকে

দাও, পছন্দের গান শোনো, কাজের মাঝে 5 মিনিট বারান্দায় এসে দাঁড়াও, অনেক অনেক কিছু ভেবো না। আসলে ছোট ছোট থেকেই তো অনেক বড় খুশি আসে, বড় সাফল্য আসলে অবশ্যই খুশি হব, তবে ছোট আসলেও খুশি হব। অনেক টাকা এলে যেমন খুশি হব, তেমন জীবনে যখন ছোট ছোট ভাবে নিজের সিঁড়িগুলো থেকে এগিয়ে যাব না, তখন নিজেকে বাহবা দেব। আর অবশ্যই সবসময় সবার জন্য অ্যাভেলেবল থাকাও যাবে না। ধরো তুমি একটা মেসেজ এসছে, সঙ্গে সঙ্গে যে রিপ্লাই তোমায় দিতে হবে এরকম তো নয়, নিজের কাজটাকে দেখো, প্রত্যেকটা আলোচনায় অংশ নিতে হবে এরকম নয়, প্রত্যেকটা বিষয় নিজের মতামত আনতে হবে এরকমটাও নয়, কখনো কখনো চুপ থাকাটাও ভীষণভাবে দরকার। অনেক সময় জানো তো যে কিছু ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, সেক্ষেত্রে নিজেকে সময় দিতে হবে। নিজেকে জোর করে সবসময় চিয়ারফুল লাগতে হবে না, মন খারাপ থাকতেই পারে। মন খারাপ হওয়া মানেই দুর্বলতা নয়, মন খারাপকে নিজের পুরো দিন দখল করতে দিও না। আরও একটা কথা জানো তো, এই সপ্তাহে নিজের জন্য একটা চুক্তি করে ফেলতে হবে। যে ধরো তুমি অন্য কাউকে দেখছো যে তার সে ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে, রিলেশনশিপ তার ভীষণ ভালো যাচ্ছে, অনেক অনেক টাকা উপার্জন করছে, নতুন কিছু শিখছে, ঘুরতে যাচ্ছে, নিজের ড্রিম পূরণ করছে। হ্যাঁ বন্ধু, তুমি তার জীবনটা দেখছো, অবশ্যই দেখছো, তবে বাইরে থেকে, আর নিজের জীবনটা দেখছো ভেতর থেকে। তাই তুলনা করা বন্ধ করো। তোমার সামনের মানুষটাও জীবনে অনেক খামতি থাকতে পারে, তাই রেসপেক্ট, সেটা রেসপেক্ট করো, আর নিজেকে রেসপেক্ট করো। নিজের জীবনের ভালো দিকগুলো দেখো, তুমি যে কাজগুলো করতে পারছো সেগুলো মনে করো, আর যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তাদের কথা ভাবো। তোমার সঙ্গে জানো তো এই যে যুববাণী সুপ্রভাত সকালে কথা বলতে বসে কথায় কথায় একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। 2024 সালের মুম্বাইতে 181 জন কর্মীকে নিয়ে একটা গবেষণা করা হয়। গবেষকরা জানতে চেয়েছিলেন যে কেন কিছু মানুষের কাছে সোমবার এলেই এত ভারী ভারী লাগে, কেন রবিবার রাত থেকেই মনডেকে নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়। গবেষণায় 3টে বিষয় সবার আগে সামনে আসে, সেটা হচ্ছে কাজের প্রতি মোটিভেশন, ওয়ার্ক প্লেসের পরিবেশ, আর ওয়ার্ক স্ট্রেস, অর্থাৎ মনডে ব্লুজ, মানে সোমবার আমার ভালো লাগে না। এটা এতটা সহজ সরল বিষয় নয়। ধরো একজন মানুষ তার কাজটা মোটামুটি পছন্দ করে, প্রতিদিন তার উপরে অতিরিক্ত চাপ থাকছে, ওয়ার্ক প্লেসে টেনশন থাকছে, কাজের পরিবেশটা তাকে স্বস্তি দিচ্ছে না, তাহলে সোমবার সকালে অফিসে যাওয়ার আগে তার মনটা ভারী হয়ে উঠবে, এটা স্বাভাবিক। আর এটার একটা উল্টো দিকও পাওয়া যায় যে কাজের মধ্যে ধরো প্রচণ্ড মোটিভেটেড তুমি, ওয়ার্ক প্লেসে সাপোর্টিভ এনভায়রনমেন্ট, তাহলে সোমবারটা নিয়ে অস্বস্তিটা অনেকটাই কমবে। গবেষণাটা আমাদের খুব সাধারণ কথা মনে করিয়ে দেয় যে সমস্যাটা সবসময় মনডে নয়, অনেক সময় মনডে আমাদের সামনে শুধু ওই চাপটাকে স্পষ্ট করে যেটা আমরা পুরো সপ্তাহ বয়ে নিয়ে চলছি। আর এই কথাটা যে সম্পূর্ণ গবেষণার পাতাতেই আছে তেমন নয়। 2021 সালে আরও একটি গবেষণায় 139 জন কর্মীর ওপরেও ডেলি অবজারভেশন করা হয়, আর দেখা হয় যে সপ্তাহের কোনো এক সময় কিভাবে কাজের চাপ আর জব স্যাটিসফ্যাকশন তারা ফিল করে। যেখানে সপ্তাহের শুরুর দিকে কর্মীরা তুলনামূলকভাবে কম জব স্যাটিসফ্যাকশন আর বেশি ওয়ার্ক প্লেস প্রেশার হ্যান্ডেল করে, তাহলে বুঝতেই পারছো যে আবার সোমবার কথাটার পেছনে কোনো অলসতা নেই। কখনো সেখানে জমে থাকে কাজ, কখনো চাপ, কখনো ওয়ার্ক প্লেসের পরিবেশ, কখনো থাকে নিজের মানসিক ও শারীরিক ক্লান্তি। হ্যাঁ, তবে জানো তো যাই থাকুক না কেন, মনডে তো জীবনে আসবে, মনডে হ্যান্ডেল করতে তো শিখতেই হবে, আর পাশাপাশি নিজেকে ভালো রাখতেও শিখতে হবে। কারণ সব থেকে বড় কথা তো হচ্ছে এটাই, ভালো থাকতে হবে। তুমি ছিলে আমার সঙ্গে যুববাণীর সুপ্রভাত অনুষ্ঠানের আসরে, আর আমি ছিলাম তোমার সঙ্গে নিনা, তোমার সঙ্গে কথা বলছিলাম মনডে ব্লুজ নিয়ে। তবে এখন যুববাণীর ঘড়ি জানান দিচ্ছে সময় শেষের পথে চলে যেতে হবে, যেতে যেতে তোমায় শুনিয়ে যাব গান, আর বলবো ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো অবশ্যই যুববাণী।

দেবাশিস বসুর কণ্ঠে রজনীকান্তের গান শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন পুরাতনী গানে দেবযানী বন্দ্যোপাধ্যায়।

দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন পুরাতনী গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রজাতরঙ্গে। রাশধারা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যে 3,400 কোটি টাকার বেশি বিনিয়োগে 5টি প্রকল্পের শিলান্যাস করেছেন। কলকাতার খিদিরপুর, হাওড়া, শালিমার, দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক এবং উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের প্রকল্পগুলি গড়ে উঠবে। গতকাল এই উপলক্ষে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে। গার্ডেনরিচ সি বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উপেক্ষিত শিল্প পরিকাঠামো প্রাণ ফিরে পাচ্ছে, পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূর প্রসারী হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলা শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে একটি নতুন দল গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, তারাতলার সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এনডিআরএফ এর অনুকরণে তৈরি হতে চলা এই বাহিনীতে অগ্নিবিদদের নেওয়া হবে।
1: তারাতলার ইনসিডেন্টের পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবিদদের নেব। যেহেতু অগ্নিবিদদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো, তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, ফায়ার ব্রিগেড, ফরেস্ট, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের নিয়োগে 20% অগ্নিবিদদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। হাওড়ায় গতকাল এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, পদ্ধতিগত কারণে বেশ কিছু জায়গায় বিচ্যুতি হলেও যোগ্যদের কেউই বঞ্চিত হবেন না। এদিকে কলকাতাতে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে শ্রী ভট্টাচার্য বলেন, দুর্গাপুজোর মধ্যেই আরও 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে।
2: অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়। দুর্গাপুজোর মধ্যে যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা ট্যাক্স পেয়ার নন, সরকারি কর্মচারী নন, যাদের সরকার থেকে অন্য কোনো রোজগার নেই, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন।
0: রাজ্যে বিরোধী দলগুলি জনসুরক্ষা নিশ্চিত করার কাজের মধ্যেও সস্তা রাজনীতি খুঁজছে বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। পার্কস্ট্রিটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, কোন রকম দুর্ঘটনা ঘটলে বিরোধীরাই সরকারের গাড়ি দোষ চাপাতে প্রস্তুত থাকত। ব্যস্ত রাস্তায় পথচারীদের হাঁটার জায়গায় কোন রকম বিনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান।
3: আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন, পেডেস্ট্রিয়ান, তার বিপদ ডেকে আনছেন। বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম, রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন।
0: কলকাতার পর আরও কয়েকটি জেলায় মিড ডে মিলের দায়িত্ব ইস্কনের হাতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট, নিউটাউন, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, কলকাতায় আরও স্কুলে ইস্কনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে। কলকাতা পুরসভায় কর্মী সংখ্যার তুলনায় বেতন বাবদ বেশি অর্থ খরচের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য পুরসভায় একটি তদন্ত কমিটি

গঠন করেছে। কাগজে কলমে কর্মী সংখ্যা মিলিয়ে দেখার পাশাপাশি বাস্তবে ওইসব কর্মীরা নিয়মিত কাজ করছেন কিনা, তাদের নিয়মিত উপস্থিতির রেকর্ড আছে কিনা, সেই বিষয়গুলি ওই কমিটি তদন্ত করে দেখবে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঝাপতাল তালে তবলা পরিবেশন করলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, শিল্পীকে হারমোনিয়ামে সঙ্গত করলেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতার প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন, পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: including measures targeting countries that cooperate with Washington. He warned that any further escalation would have consequences, saying Iran's hands were not tied. The India Meteorological Department, IMD, has issued an orange color warning for heavy to very heavy rainfall at isolated places over Chhattisgarh, Bihar, Odisha, East Madhya Pradesh till tomorrow. Meanwhile, Delhi and its adjoining areas witnessed heavy rainfall, bringing relief from the hot and humid weather. Heavy downpour has also disrupted flight operations at Delhi Airport. According to Delhi Airport official, 14 flights have been diverted, including 2 international flights. In cricket, Sri Lanka were 8 for 2 at stumps on a rain-marred day, 2 of the second test in Colombo. Earlier, India declared the first innings at 503 for 9. For visitors, Dhruv Jurel produced a flawless display of risk-free batting to score an unbeaten 115. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান শিল্প সংলাপ। শিল্প শ্রমিকদের স্বাস্থ্য এবং পেশাগত ঝুঁকি এ বিষয়ে দেবজানী বসু মল্লিকের সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল।
2: আকাশবাণী কলকাতা এখন শুনবেন শিল্প সংলাপের অনুষ্ঠান।

0: আজকে আমরা কথা বলবো শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন ডক্টর দেবযানী বসু মল্লিক, জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক 2, হুগলি জেলা। নমস্কার আপনাকে।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছ থেকে একটা জিনিস আজকে একটু স্পষ্ট করব, সেটা হচ্ছে শ্রমিক বলতে কি বুঝি আমরা।
1: আমাদের একটা ধারণা শ্রমিক সম্বন্ধে আছে, আমরা যদি খুব সাধারণ ভাবে দেখি, যিনি কনস্ট্রাকশনে কাজ করছেন, যিনি মাঠে চাষ করছেন, আমরা শ্রমিক বলতে সেই জিনিসটাই বুঝি। কিন্তু এই শ্রমিক ল যেটা, সেটা যদি আমরা দেখি, এটা শুরু হয়, এই লটা আসে 19th century মাঝামাঝি থেকে। তারপর লটা বিভিন্নভাবে পরিবর্তিত হয়, সেখানে অনেক যোগ করা হয়। বর্তমানে আমরা যে লেবার লটা যদি দেখি, সেখানে কিন্তু খুব বড় দুটো ভাগ আছে, স্কিল্ড আনস্কিল্ড, স্কিল্ড লেবার আনস্কিল্ড লেবার। এবং এটা বলতে গেলে কিন্তু সেখানে আমাদের যিনি মাঠে কাজ করছেন সেখান থেকে শুরু করে যিনি অফিসে বসে লেবার দিচ্ছেন, সবটাই কিন্তু এই আওতায় চলে আসে। এটা এখন একটা বড় ভাগ চলে এসেছে। এই বিভিন্ন অ্যাক্ট, বিভিন্ন ধরনের শ্রমিক যারা রয়েছেন, মানে স্কিল্ড আনস্কিল্ড, এবং তাদের জন্য আলাদা করে অ্যাক্টও কিন্তু এখন এসে গেছে।
0: সমাজে শ্রমিকদের গুরুত্ব কতটা,
1: এটা তো একটা মানে কি বলবো, মানে এমন একটা প্রশ্ন যে তাদের ছাড়া তো চলবে না। তারা যদি, আমরা যদি সবকিছুকেই ধরি, যে আমার মাঠে মাঠে যে সবজিটা যেটা হচ্ছে খেতে হবে, তো আমাদের টাকা থেকেও তো লাভ নেই। টাকা দিয়ে আমরা কি কিনবো, সবজি কিনবো, পুকুরের মাছটা কিনবো, আমরা যে চালটা নেব, আমরা যে জামা কাপড়টা পরছি সেটাও আমাদের কোনো একজন শ্রমিক ভাই বোন তৈরি করছেন, আমরা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি সেগুলো তৈরি হচ্ছে। অতএব তাদের গুরুত্ব তো মানে বলার থেকেও হয়তো অনেক বেশি, যেভাবে বলতে পারবো তার থেকেও হয়তো অনেক বেশি।
0: ঠিক তাই। আচ্ছা, যেহেতু আজকে আমরা কথা বলছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, এই যে আপনি বললেন যে তারা যদি কোথাও থেমে যান তাহলে আমাদের সবটাই বন্ধ হয়ে যাবে, সবকিছু আমরা হারিয়ে ফেলবো, কিভাবে তাদের স্বাস্থ্য রক্ষা করতে পারি আমরা?
1: এইখানে যেটা হচ্ছে প্রশ্নটার উত্তর কিন্তু খুব বড়। এবার এটাকে যদি আমরা কতগুলো হেডলাইনে ভাগ করি, সেখানে হচ্ছে কি, যারা কাজ করছে তাদের স্বাস্থ্যের এখনকার অবস্থা কি, এখন তারা কিরকম আছেন। ধরুন যারা কাজ করছে, অতএব তাদের একটা স্ক্রিনিং লাগে, একটা রুটিন চেক আপের একটা ব্যবস্থা লাগে,
0: একদম
1: তারা কি অবস্থায় রয়েছে, বা যদি কোনো অসুখ করেও থাকে সেটা যাতে আর গুরুতর দিকে না যায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা আছে। 2 নম্বর হচ্ছে কি কি আমরা সতর্কতা নিতে পারি যাতে আর অসুখ করতে না পারে, বা যে যে রিস্ক ফ্যাক্টর যেটাকে আমরা বলি, যাতে তারা প্রতিদিন সামনে আসছেন যে জিনিসগুলো সেগুলোতে কাজতেই হবে, তার জন্য আমরা কি কি নিজেদের সুরক্ষার জন্য কি কি ব্যবহার করতে পারি, এইভাবে আমরা বলতে পারি। এইবার যেটা হচ্ছে যে শ্রমিক যদি আমরা ভাগ করি, দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে যারা বাইরে কাজ করছেন আউটডোর যেটাকে আমরা বলছি, আবার যারা কাজ করছেন কি ইনডোরে। তো দুজনের ধরনটা কিন্তু একটু আলাদা হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে একও থাকবে।
0: প্রসঙ্গ ধরেই আস, এই যে ভিতরে যারা কাজ করছে এবং বাইরে, তাদের কথা এলো, বাইরে যারা কাজ করছে তারা শারীরিক ভাবে ঝুঁকির সম্মুখীন হচ্ছে, কি কিভাবে তারা ঝুঁকিতে পড়ে?
1: এই প্রশ্নটার সূত্র ধরে যদি

0: জায়গায় বসে কাজ করছেন। এবার তাহলে কি সারাদিন তিনি কাজ করছেন, তিনি কিন্তু বসে আছেন, এটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি সেডেন্টারি লাইফস্টাইল। তার মানে কি বসে কাজ করছেন, কায়িক পরিশ্রমটা নেই। আগে এই কমনটাকে আমরা একটু আলোচনা করে নিই, এটা কিন্তু দু জায়গাতেই রয়েছে। এদের ক্ষেত্রে কি হতে পারে, দীর্ঘক্ষণ বসে থাকার জন্য লাইফস্টাইল রিলেটেড অসুখ যেগুলো আমরা এখন বলি, যেগুলো মডার্ন থ্রেট বলা যেতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে ডায়াবেটিস একদম উপর দিকে, প্রেশার, হার্টের অসুখ, যেগুলো এখন ঘরে ঘরে সব জায়গায়। এই গ্রুপটার ক্ষেত্রে এই জিনিসগুলোর সম্ভাবনা কিন্তু প্রচুর থাকে। আমরা যদি তুলনা করি যারা কায়িক পরিশ্রম করছেন তাদের থেকে যদি এই গ্রুপটাকে দেখি, এই গ্রুপটা কিন্তু বাইরেও আছে, এই গ্রুপটা কিন্তু ভেতরেও আছে। এইগুলো কিন্তু এদের জন্য কমন, কিন্তু তাই বলে বাকিদের হবে না তা না। কারণ কমন আবার একটা বড় ফ্যাক্টর হচ্ছে এখন আমাদের উদ্বেগ, স্ট্রেস, এটা আবার সবার কমন।
1: আচ্ছা, যারা বসে কাজ করছেন তাদের জন্য কি করা যেতে পারে?
0: যারা বসে কাজ করছে অসুখগুলো তো আমি বললাম। এবার এখন বলা হয় যে অ্যাবাভ 30 অ্যাট রিস্ক, 30 বছরের ওপরই রিস্কে রয়েছে তারা, তো তাদের ক্ষেত্রে কি হতে পারে, ধরুন একটা নিয়মিত ভাবে তাদের একটা সুগার চেক আপ, নিয়মিত ভাবে প্রেশার চেক আপ রাখা হলো, খুব যদি ওবেজ হন, খুব যদি মোটা হয়ে গেছেন, তখন তার একটা লিপিড প্রোফাইল, এইগুলো কিন্তু সরকারিভাবে কিন্তু এই পরিষেবাগুলো পাওয়া যায়, নিখরচায় এই পরিষেবাগুলো পাওয়া যায়। এবার এখন সমস্ত সরকারি হাসপাতালেই আমাদের এখানে একটা এনসিডি ক্লিনিক চলে, এগুলোকে তো নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়, এটা তো আর পার্সন থেকে পার্সনে যায় না। এই যে এনসিডি ক্লিনিক যেটা হয়, তো সেখানে ওনারা যান, যে ফ্যাক্টরি আছে বা অ্যাসোসিয়েশন, তারা যদি সেই সংশ্লিষ্ট হসপিটালের সাথে যোগাযোগ করে যে আজকে আমরা আনবো এনাদের, আসতেই পারেন। তারা একেবারে নিখরচায় তাদের প্রেশার মাপা, তাদের ওজন হাইট দেখে, তাদের বডি মাস ইন্ডেক্স যেটা আমরা বলি, যেটার উপর নির্ভর করে যে সে কতটা রিস্কে আছে, হার্টের অসুখ বলি বা প্রেশার বলি বা অনেক কিছুর জন্য, সেটা করা যেতে পারে। সুগার চেক আপটা হবে, এবং যদি অসুখটা বেরোয় তখন তার জন্য ওষুধও কিন্তু বিনা পয়সায় হসপিটাল থেকে সুগার প্রেশার সবকটা ওষুধই পাওয়া যাবে। মেসেজ যেটা হতো, নিয়মিত ব্যবধানে এদের এই চেক আপ কারণ তার সেটা কমলো কিনা দেখা দরকার, না কমলে তার ওষুধ পাল্টাতে হবে। তাহলে অন্তত 3 মাস, দরকার হলে 1 মাসও করা যেতে পারে, কিন্তু অন্তত 3 মাসে একবার করা।
1: পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য সুরক্ষার, সেটা নিয়ে আপনি একটু যদি বলেন। ছেলে মেয়ে উভয়ের পরিষ্কার
0: পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে তো পোশাক একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা নয় যে প্রচুর দামি পোশাক পরতে হবে, একদম না। পোশাক যেটা পরবে সেটা হচ্ছে যে, এখন যদি আমরা বলি প্রচুর গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে হয়তো, কিন্তু গরম কমছে না, কারণ গ্লোবাল ওয়ার্মিং এ এখন প্রতিদিনই বিশ্ব উষ্ণায়ন একটু একটু করে এগোচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে পোশাকের কথা যদি বলা হয়, সবচেয়ে আগে হচ্ছে কি, পরিষ্কার পরিষ্কার কাঁচা পোশাক পরতে হবে, এইটা একটা। 2 নম্বর হচ্ছে পোশাকের ক্ষেত্রে বিশেষ করে গরমকালের জন্য একেবারেই দরকার হচ্ছে সুতির পোশাক। 3 নম্বরটা হচ্ছে পোশাকটা একটু ঢিলে ঢালা হওয়া দরকার, মানে একদম গায়ের সাথে চেপে রয়েছে, এটা কিন্তু অস্বস্তির কারণ হয়। তাহলে পরিষ্কার পোশাক পরতে হবে, ঢিলে ঢালা পোশাক, এবং দরকার হচ্ছে যেটা কটনের পোশাক। কটন তো শুধু শারীরিকভাবে কমফর্ট ভালো রাখবে তা নয়, ধরুন যারা আগুনের কাজ করে বা কিছু ক্ষেত্রে, সেখানে যদি টেরিকট বা অন্য ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় সেখানে তো অনেকটা বেশি রিস্ক, কারণ সুতি অনেক বেশি নিরাপদ। পোশাকটা সেই রকমই হওয়া দরকার,
1: মানে স্বাস্থ্যের সুরক্ষার ক্ষেত্রে পোশাকটা গুরুত্বপূর্ণ। মেয়েদের মাসিক, মাসিকের বিষয় আমাদের তো কারোর অজানা না, এই যে মাসিকের সময়, মানে যারা ওয়ার্কিং ওম্যান, সেই নিয়েই তারা প্রতিদিনের বেরোচ্ছে ফিরছে, ওই পার্টিকুলারলি সময়টা মাসের কি কি সুরক্ষা নেওয়া উচিত একটি মেয়ের?
0: মহিলাদের এটা একটা শারীরিক প্রসেস, যেটা প্রতি মাসেই তাকে সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, প্রথম প্রথম পরিষ্কার জামাকাপড়, জামাকাপড়টা যেরকমই হোক পরিষ্কার কাঁচা জামাকাপড় পরতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে, শহরে হয়তো অনেক কম দেখি, গ্রামের দিকে দেখি পুকুরে চান করার অভ্যেস, এটা থেকে অনেক ইনফেকশন হতে পারে, এইটাকে বন্ধ করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে, মাসিকের সময় আমরা এখনো একটু গ্রামের দিকে আর একটু ভেতরের দিকে বা শহরেও হয়তো আছে, দেখি যে পুরনো ফেলে দেওয়া কাপড় পরিষ্কার করে কেচে ব্যবহার করার অভ্যেস, এটাকে একেবারে ছেড়ে ফেলতে হবে। এটার জন্য স্যানিটারি ন্যাপকিন যদি বলেন, এটা আমাদের গভর্নমেন্ট হসপিটাল থেকে পাওয়া যায়, গ্রামে যদি বলি আশা দিদিমণিরা আছেন, তাদের সাথে কথা বললে এগুলো পাওয়া যায়, এবং এগুলোই ব্যবহার করতে হবে, মানে এর কোনো বিকল্প নেই, এবং এগুলোই অনেকটা অনেকটা ইনফেকশন হওয়া থেকে আটকাবে।
1: আচ্ছা, এই যে মাসিকের প্রসঙ্গ যখন এলো, সেই সূত্রে আসি যে গর্ভাবস্থায় একটি মেয়ের কি কি শারীরিক সুরক্ষা নেওয়া জরুরি?
0: দেখুন, গর্ভাবস্থায় তার শারীরিক সুরক্ষা বলতে কি, একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে তার হাইজিন, হাইজিনের মধ্যে অলরেডি আমরা আলোচনা করলাম। 2 নম্বর হাইজিনের মধ্যে যে পার্টটা আমরা এখনো বললাম না, সেটা হচ্ছে যে হাত ধোয়া, হাত ধোয়াটাকে একদম অভ্যেসের মধ্যে নিয়ে নিতে হবে। যেখানেই কাজ করুক, প্রচন্ড ধুলোর মধ্যে কাজ করছে বা মাঠে কাজ করছে,

0: এতে বসলো যখন যখন শৌচালয় থেকে এলো বা খাবার আগে। হ্যান্ড ওয়াশিংটা কিন্তু একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাতটিকে ভালো করে ধুতে হবে এবং যে থালা বাসন ব্যবহার করছে সেটা ভালো করে ধুতে হবে। এটা হচ্ছে তার হাইজিন, মানে সে কিভাবে পরিষ্কার। দু নম্বর যেটা আসছে কি না, তার পুষ্টি। এবার পুষ্টি বলতেই কিন্তু যে মাছ ডিম মাংস প্রচুর ফল খাওয়াতে হবে, না, একদম না। খাওয়ার মধ্যে থাকবে তার সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি, তাতে ভাত থাকবে, তাতে একটু রুটি থাকবে, তাতে ডাল থাকবে, তাতে একটু সবজি থাকবে, একটু ফল। এবার এখানে ফলের মধ্যেও হতে পারে আপেল কিনে খেতে হবে না, এখানে পাকা পেয়ারা, পাকা পেঁপে, যেগুলো সহজে পাওয়া যায় এবং যেগুলোর দাম যদি আমরা তুলনামূলকভাবে দেখি অনেক কম, সেগুলো খেতে হবে। তাকে বিশ্রাম নিতে হবে 10 ঘন্টা। কিরকম 10 ঘন্টা? 8 ঘন্টা ঘুম তার লাগবে, আর 2 ঘন্টা বিশ্রাম, মানে কি জেগে বসে একটু শুয়ে 10 ঘন্টা বিশ্রাম লাগবে। এবার যেটা আসছে কি না, তার চেকআপ। চেকআপটা একটা ভীষণ দরকার। তার চেকআপের জন্য যে কোনো সরকারি হাসপাতালে আমাদের অ্যান্টিনেটাল ক্লিনিক হয়, সেই ক্লিনিকে গিয়ে সে চেকআপ করাবে। তার চার্টে চেকআপ কিন্তু ভীষণভাবে দর, এবং সরকারিভাবে যখন তাকে রেজিস্টার করা হলো যে সে একজন গর্ভবতী মা, তার চেকআপ শুরু হলো, আমরা চাই 12 সপ্তাহের মধ্যে সে রেজিস্ট্রেশনটা করিয়ে নিক, তখনই তাকে কি হবে, একটা টিটেনাস ইনজেকশন দেওয়া হয়ে যাবে। তার এক মাস পর তাকে আবার একটা, যদি প্রথম মা হয় তাকে এক মাস পর আবার একটা টিটেনাস ইনজেকশন দেওয়া হবে। তার সাথে তার কিছু টেস্ট হবে, সে টেস্টগুলোর মধ্যে অনেক কিছু আছে, সুগার আছে, হিমোগ্লোবিন দেখা আছে, অনেক ধরনের টেস্ট আছে, সে টেস্টগুলো সরকারিভাবেই হবে। এবার হিমোগ্লোবিন যদি তার কম থাকে তখন তাকে একের জায়গায় 2 আয়রন দেওয়া হবে, ক্যালসিয়াম দেওয়া হয়, ভিটামিন D3 দেওয়া হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি ডাক্তার হিসেবে দেখেছি এবং হাসপাতালে কাজ করতে গিয়েও দেখেছি, কিছু ধরুন লেবার আছে, লেবার মা, ধরুন আমি যদি ইটভাটাটা ধরি, সেখানে প্রচুর মা আসছে কোত্থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে বা অন্য অন্য স্টেট থেকে তারা আসলেন,
1: একদম,
0: বা ধরুন এখান থেকে গেল অন্য জায়গায় গেল, সেখানকার স্বাস্থ্যকর্মী যখন তাকে চেক আপ করতে যাচ্ছে, তার হয়তো ধরুন তখন গর্ভাবস্থায় চলছে হয়তো 26 সপ্তাহ বা 30 সপ্তাহ, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয় তার কার্ডটা কোথায়, তার তো কার্ডটা লাগবে যে তুমি কি আগে কিছু নিয়েছো। এবং এদের অনেক ক্ষেত্রেই দেখি যে কমিউনিকেশন স্কিলটাও খুব পুয়োর হয়, হয়তো বলতে পারছে না, তখন কার্ডটা ভীষণ দরকারি হয়ে পড়ে। সেই কারণে আমার বার্তা সবার কাছে যে আপনি যে রাজ্যেই থাকুন সেই রাজ্যে কার্ডটা করিয়ে নিন, সেটা যখন অন্য রাজ্যে আসবে তখন সেখানকার স্বাস্থ্যকর্মী কিন্তু ওই কার্ডটা ফলো করে তাকে বাকি পরিষেবাটুকু দিতে পারবে। হতে তো পারে সে 7 দিন আগে একটা টিটেনাস নিয়ে এসেছে, এখানকার কর্মী কিছু বুঝতে পারছে না। তো আমার বক্তব্য যে দয়া করে কার্ডটা করান, কার্ডটা সঙ্গে করে নিয়ে ঘুরুন যেখানেই কাজ করতে যাচ্ছেন, যাতে সেখানকার স্বাস্থ্যকর্মী দেখে বাকি পরিষেবাটাকে চালিয়ে যেতে পারে।
1: কারোর যদি প্রশ্ন থাকে যে এই কার্ডটা কিভাবে করাবে,
0: এই কার্ডটা হচ্ছে যে কোনো সরকারি হাসপাতালে, ওই যে বললাম 12 সপ্তাহের মধ্যে আমরা চাই রেজিস্ট্রেশন, যে কোনো সরকারি হাসপাতালে প্রথম যখন সে দেখাতে যাবে MCPC কার্ড, এটা হচ্ছে মা বাচ্চার একসাথে কার্ড, এই বাচ্চা হওয়া থেকে তার ওজন কত বাড়লো থেকে আরম্ভ করে এই কার্ডটা সে করে নেবে। হতে পারে বিহারের কার্ড, হতে পারে ঝাড়খণ্ডের কার্ড, কোনো অসুবিধা নেই, কিন্তু কার্ডটি যেন করে নেয়। আর একটা ডেলিভারি যেন হাসপাতালে করায়,
1: ঠিক,
0: সবসময় বাড়িতে নয়, মানে এটা আমরা একেবারেই এনকারেজ করি না, সব ডেলিভারি হাসপাতালে।
1: বেশ, আমরা প্রথমেই যেটা বললাম বাইরে কাজ করেন অনেক শ্রমিক এবং ভিতরে কাজ করেন, আপনার থেকে যেটা জানবো যে এই যে বাইরে হোক বা ভিতরে তাদের কাজের ধারা অনুযায়ী কি কি সমস্যার সম্মুখীন হতে পারে তারা।
0: এইবার যেটা হচ্ছে যে কাজের ধারা অনুযায়ী কিন্তু সমস্যাগুলো আলাদা আলাদা হয়। বাইরেটায় যদি আমরা যাই, প্রথমে খুব বড় যে জিনিসটা দেখতে পাই, ফার্মার, চাষি যারা করছেন, মানে যারা আমাদের খাওয়ার তুলে দিচ্ছেন আমাদের প্রতিদিন, এবার তারা কি হতে পারে, কিসের সম্মুখীন হতে পারে, প্রথম হচ্ছে তারা পরিবেশের সম্মুখীন হবে ভীষণভাবে। সেটা কি, যদি প্রচন্ড গরম হয়, এই যে গরমের সময়টা চলছে এবং যেটা এখন ক্রমশ বেড়ে যাচ্ছে গরমের সময়টা, সেই সময় কি হতে পারে, তারা ডাইরেক্ট সূর্যের আলোয় তারা কাজ করছেন, এইখানে তাদের যেটা সম্ভাবনা থাকে হিট রিলেটেড ইলনেস, যেটাকে আমরা বলি HRI, মানে প্রচন্ড তাপের জন্য যে অসুস্থতা, সেগুলোর সম্মুখীন এনাদের হতে হতে পারে। প্রথম হচ্ছে তার লক্ষণ কি, আর সূর্যের আলোয় কাজ করছেন, সে সকালবেলাও যদি কাজ করেন যথেষ্ট গরম এবং ওরকম পরিশ্রমের কাজ, বা যারা ধরুন কনস্ট্রাকশনে কাজ কর, ব্রিজ তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, সেখানে কি হতে পারে না, তারা প্রচন্ড গরমের সম্মুখীন হতে পারেন। সেখানে কি হতে পারে তাদের, মানে হঠাৎ করে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মাথা যন্ত্রণা শুরু হলো, বমি বমি ভাব পাচ্ছে, হঠাৎ করে কেউ একজন অজ্ঞান হয়ে গেল প্রচন্ড গরমের মধ্যে, এটা হতে পারে। এটার জন্য কি করতে হবে, এটার জন্য যেটা করতে হবে, প্রচুর জল খেতে হবে, প্রথম কথা জলটা কাছে রাখতে হবে এবং সময়ে সময়ে প্রচুর জল খেতে হবে, মানে শরীরকে হাইড্রেটেড রাখতে হবে, জলের অভাবটা যেন শরীরে না থাকে, কারণ কি ঘাম দিয়ে তো বেরিয়ে যাচ্ছে। এবং ওই যে আবার বললাম সুতির জামা পরতে হবে, এবং কাজের ক্ষেত্রে যদি সম্ভব হয় কাজটা একটু ভোরের দিকে, আবার কাজটা একটু বিকেলের দিকে, মানে একদম পিক টাইমটায় কাজটা যদি অ্যাভয়েড করা যায়, আমি জানি করা যায় না হয়তো অতটা, একটু যদি ওয়ারেস কাছে রাখা যায়, ওয়ারেসের জলটা তারা খেতে পারে, খুব এটা সুস্থ রাখতে সাহায্য করবে। এবং খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু ওই গরমে কাজ করে প্রচুর তেল ঝাল মশলাওয়ালা খাবার খেলে কিন্তু

0: শরীর খারাপ হবেই। খাবারটাকে একদম সিম্পল, মানে একদম হালকা, ভাত ডাল আলু সেদ্ধ এরকম খাবার খেতে হবে, সুতির হালকা জামা পরতে হবে, এবং ওই গরমের সময়টা যতটা সম্ভব ছাওয়া যদি পাওয়া যায় সেটা নিলেই ভালো। এটা হচ্ছে বাইরের ক্ষেত্রে। এবার ভেতরের ক্ষেত্রে যদি বলি, ভেতরের ক্ষেত্রেও কিন্তু এই গরমের সম্মুখীন হতে পারেন। কোথায় হতে পারেন? ধরুন বেকারিতে কাজ করছে, তারা তো গরম ওভেনের সামনে সারাক্ষণ কাজ করছে, সেখানেও কিন্তু সেম জিনিস হতে পারে। হঠাৎ করে হিট রিলেটেড, যেটা যে মাথা ঘুরে গেল, বমি হচ্ছে, গা বমি করছে, অজ্ঞান হয়ে গেল, সেখানেও কিন্তু এক জিনিসগুলো, প্রচুর জল খেতে হবে, যদি পোশাক সেরকম পরা যায় আগুন থেকে দূরে থাকার জন্য যতটা সম্ভব, বা প্রোটেকশন, ডাইরেক্ট আগুনের থেকে প্রোটেকশন, সেইগুলো করতে হবে। এটা গেল হিট রিলেটেড বললাম, বোথ বাইরে ভেতরে। এইবার ভেতরে কাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, আরো ভাগ আছে। যেমন ধরুন কেউ জুটের কাজ করছে, তার মানে কি, জুটের ওই পার্টিকেল যেগুলো, সেগুলো কি হয়, নিঃশ্বাসের সঙ্গে সে বহুদিন ধরে তার লাঙের মধ্যে ঢুকছে। তারপর ধরুন কেউ ওয়েল্ডিং এর কাজ করছে, মানে কি, সেখানে একটা লাইটের ব্যাপার থাকে, একটা শিল্ড ব্যবহার করে, কিন্তু একটা ভীষণ একটা লাইট থাকে, তার চোখের অসুবিধা হতে পারে। বা ধরুন এরকম একটা জায়গায় কাজ করছে যেখানে প্রচন্ড সাউন্ড, কানের অসুবিধে হতে পারে। তারপর ধরুন কেউ এমন একটা জায়গায় কাজ করছে, ওয়েল্ডিং করছে হয়তো, মানে হাতটা দিয়ে কোনো একটা জিনিসকে ধরেছে, সেটা জিনিসটা প্রচন্ড কাঁপছে, দীর্ঘদিন ধরে রাখলে কিন্তু হাতে একটা ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়া, এই ভাবগুলো আসতে পারে। তারপর ধরুন কেউ ডাই, মানে আমরা রং যেটাকে বলি, যখন জামা কাপড় ছাপা হয় বা রঙের যেখানে কাজ করছে, সেখানে কিন্তু কি হতে পারে, দীর্ঘদিন ধরে যদি অবহেলা করা হয় বা দেখা হলো না কোনোভাবে, স্কিন ইনফেকশন হতে পারে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বিপজ্জনক, কারণ যদি দীর্ঘ দিন ধরে এগুলোকে আমরা না দেখি
1: ঠিক
0: ইগনোর করে যাই, তাহলে কিন্তু এগুলো বিপজ্জনক জায়গায় পৌঁছাতে পারে।
1: আচ্ছা, সরকার কি কি ব্যবস্থা রেখেছেন শ্রমিক?
0: দেখুন, শ্রমিকদের জন্য যদি বলেন, ওই রকম ভাবে যদি আমি বলি, এখানে তো প্রচুর অ্যাক্টস আছে, সেই অ্যাক্টগুলো তো নিশ্চয়ই ইমপ্লিমেন্টেড হয়। এখানে ফ্যাক্টরি অ্যাক্ট একটা আছে, 1948 সালে ফ্যাক্টরি অ্যাক্ট তৈরি হয়েছিল, সেইটা রয়েছে। তারপর হচ্ছে আপনার ESI স্কিমগুলো রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে প্রচুর যে অ্যাক্টগুলো রয়েছে, সেটা হচ্ছে এমপ্লয়িজদের একটা মিনিমাম ওয়েজের একটা অ্যাক্ট আছে, কিছু কিছু অসুখ হলে সেখানে তারা কোন ওয়েজটা পাবেন, কিছু কিছু অসুখের ক্ষেত্রে, ধরুন টিউবারকিউলোসিস, লেপ্রসি, এরকম অনেক কিছু অসুখ আছে, সেগুলোর জন্য তারা পাবেন। তারপর হচ্ছে চাইল্ড লেবারের জন্য একটা অ্যাক্ট আছে। তারপর একটা একটা ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট আছে, তারা একটা ম্যাটার্নিটি লিভ,
1: মাতৃকালীন
0: যে ছুটি সেটা পাবেন। তারপর বাচ্চাদের একটা, যেখানে তারা কাজ করবেন সেখানে বাচ্চাদের একটা ক্রেসের মতো থাকার ব্যবস্থা থাকা দরকার, সেগুলো আছে। গভর্নমেন্টের এই অ্যাক্টসগুলো অনেক কিছু আছে, এবং সরকারিভাবে যেগুলো ফ্রি সেগুলো তো যে লেবারদের জন্য আলাদা করে ফ্রি করার কোনো দরকার নেই, মানে তারা এসে এই ফ্রি সার্ভিসটুকু এর সাথে, ওই অ্যাক্টের সাথেও তারা এই ফ্রি সার্ভিসটুকু এসে নিতেই পারেন। একদম।
1: বেশ, এই যে সমস্যার কথা আমরা একটু আগে বললাম, কিভাবে সুরক্ষা, মানে প্রিভেনশনটা নিয়ে যদি একটু কথা বলি।
0: প্রিভেনশন, এবার যে যে অসুখগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলোতেই চলে আসি ছোট ছোট করে। সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে এই যে পার্টিকেল যেগুলো তারা নিঃশ্বাসের সঙ্গে ঢুকছে, বিভিন্ন ধরনের কাজে পার্টিকেল ঢোকে, আমরা যদি জুট বলি, আমরা যদি স্টোন ক্রাশিং বলি, এইসব জায়গায়, তো এইখানে কি হবে, কি হতে পারে, সেইগুলো সম্বন্ধে একটু সচেতন করে রাখতে হবে মানুষজনকে। যেমন ধরুন কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার সাথে হচ্ছে বুকে ব্যথা হচ্ছে, এইগুলো হলে ইনিশিয়াল, মানে একদম প্রথম অবস্থায় এদের মানে হসপিটালে দেখানোটা দরকার।
1: আচ্ছা, এগুলো হওয়ার আগে
0: আগে যেটা হতে পারে সেটা হচ্ছে যে, একটা হচ্ছে নিজস্ব প্রোটেকটিভ মাস্ক, একটা মাস্ক আমরা প্রত্যেকের জন্য দিতে পারি, যাদের এই ইনহেল করার মতো জায়গা থাকছে, সম্ভাবনা থাকছে। যারা প্রচন্ড আলোতে কাজ করছে তাদের কিন্তু প্রোটেকটিভ গগলস ব্যবহার করা দরকার ভীষণভাবে, প্রচন্ড লাইটে যারা কাজ করছে, কারণ এই থেকে চোখে কিন্তু অসুবিধা হতে পারে। কানের ক্ষেত্রে যে অসুবিধাটা, সেটার জন্য একটা হচ্ছে চেক আপ, অসুবিধা হলো কিনা, দু নম্বর হচ্ছে কিছু প্রোটেকটিভ গিয়ার কানের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে একটা শিল্ড, প্রচন্ড লাইটের ছেকে কাজ করার সময় একটা শিল্ড ব্যবহার করা যেতে পারে, যাতে তারা ডাইরেক্ট এক্সপোজ সামনে ওটা এক্সপোজ না হয়। ফ্যাক্টরিতে, ডাইয়ের ফ্যাক্টরিতে যখন কাজ করে, গ্লাভসটা ব্যবহার করা দরকার। তো এই সুরক্ষাগুলোকে যদি আমরা মেনে নিই, তাহলে কিন্তু আমরা অনেক কিছুকেই আটকাতে পারবো, এবং তার সাথে নিয়মিত একটা চেক আপ।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বললাম শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন ডক্টর দেবযানী বসু মল্লিক, জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক 2, হুগলি জেলা। নমস্কার।
0: ধন্যবাদ সবাইকে, সবার দিন ভালো কাটুক আশা করি। ধন্যবাদ।

শিল্প সংলাপ অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনবেন পরিচয় ছায়াছবির গান। প্রথম গানটি লতা মঙ্গেশকর ও ভূপিন্দারের দ্বৈত কণ্ঠে।

0: হিন্দি সাহিত্যের গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর, কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 9 উইকেটে 503 রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে। দলিপ ট্রফি কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে 349 রানে এগিয়ে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাবে আজ বিজয় উৎসব পালন করা হয়। ভারতের গ্র্যান্ডমাস্টার প্রণেশ এম কানিজ্জা ওপেন 2026 দাবা প্রতিযোগিতায় গ্রুপ এ তে খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ দ্বিতীয় দিনে 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। কলম্বোর সিংহারি স্পোর্টস ক্লাবে এই ম্যাচে ধ্রুব জুরেল 115 রানে অপরাজিত থাকেন। ঋষভ পান্ত করেন 63 রান। শ্রীলঙ্কার হয়ে আসিতা ফার্নান্ডো 4টি, প্রভাত জয়সূর্য, কেসরা নুয়ান্তে 2টি করে উইকেট নিয়েছেন, 1টি উইকেট নিয়েছেন লাহিরু কুমারা। এরপর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 8 রান করে। ভারতের হয়ে মানব সুতার ও প্রসিত কৃষ্ণা 1টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, ভারত এখন শ্রীলঙ্কার তুলনায় প্রথম ইনিংসে 495 রানে এগিয়ে রয়েছে। দলিপ ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে 349 রানে এগিয়ে রয়েছে। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে আজ দ্বিতীয় দিনে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস 467 রানে শেষ হয়। শাহবাজ আহমেদ 167 রান করেন। উত্তর পূর্বাঞ্চলের হয়ে আকাশ চৌধুরী ও যতীন ফেইরোজাম 3টি করে উইকেট নিয়েছেন। এরপর উত্তর পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 111 রানের সবকটি উইকেট হারায়। অর্পিত ভাতেওয়ারা 32 রান করেন। পূর্বাঞ্চলের হয়ে অভিজিৎ সরকার 5টি, শাহবাজ আহমেদ 3টি উইকেট নেন। পূর্বাঞ্চল ফলো অন করালে উত্তর পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে 7 রান করেছে। দলিপ ট্রফির অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে 171 রানে এগিয়ে রয়েছে। সেন্টার অফ এক্সেলেন্সের অপর মাঠে আজ ম্যাচের দ্বিতীয় দিনে পশ্চিমাঞ্চলের প্রথম ইনিংস 187 রানে শেষ হয়। শামস মুলানি 52 রান করেছেন। উত্তরাঞ্চলের হয়ে আবিদ মুশতাক 5টি, অর্শদীপ সিং 3টি উইকেট নিয়েছেন। এরপর উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 4 উইকেটে 107 রান করে। আয়ুষ বাদনি 39 রানে অপরাজিত রয়েছে। পশ্চিমাঞ্চলের হয়ে শামস মুলানি ও তানুষ কোটিয়ান 2টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, উত্তরাঞ্চল প্রথম ইনিংসে 251 রান করেছিল। ডুরান্ড কাপ বিজয়ী ইস্টবেঙ্গল ক্লাবে আজ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিজয় উৎসব পালন করা হয়। সভাপতি মুরারিলাল লোহিয়া ক্লাব পতাকা উত্তোলন করেন। শিল্পমন্ত্রী তাপস রায়, ক্লাবের সম্পাদক রূপক সাহা, শীর্ষকর্তা দেবব্রত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ডুরান্ড কাপ জেতার জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইস্টবেঙ্গল ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে মোহনবাগানে 4-1 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ড কাপ জয় করে। এ নিয়ে তারা 17 বার ডুরান্ড কাপ জিতল। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 1-0 গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে। 83 মিনিটে পেনাল্টি থেকে মনতোষ মাঝি গোল করেছেন। গ্রুপ এ তে ইস্টবেঙ্গল 7 ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্সে ওঠা কার্যত নিশ্চিত করেছে। এদিকে ব্যারাকপুর স্টেডিয়ামে এরিয়ান 5-0 রেনবো অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দিয়েছে। নৈহাটি স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব 3-0 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জয়ী হয়েছে। ভারতের গ্র্যান্ডমাস্টার প্রণেশ এম হাঙ্গেরিতে কানিৎসা ওপেন 2026 দাবা প্রতিযোগিতার গ্রুপ এ তে খেতাব জিতেছেন। নবম ও শেষ রাউন্ডে সাদা গুটি নিয়ে জার্মানির ভাদিম পেত্রভস্কিকে হারান 19 বছর বয়সী এই ভারতীয় দাবারু। নবম রাউন্ডে 7 পয়েন্ট নিয়ে আরও 3 দাবারুর সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকেন প্রণেশ। তবে টাইব্রেকের সুবাদে খেতাব নিশ্চিত করেন তিনি। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক আগামী 27 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশব্যাপী খেলো ইন্ডিয়া সংবাদ খেল কি বাত পিএম

0: খেলার খবর আজকের মতো এ পর্যন্তই, পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা, এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি, শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

নানা রঙের গান অনুষ্ঠানে এবারে আধুনিক গান শিল্পী মান্না দে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছেন প্রভাস।

0: নানা রঙের গান এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।
1: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं प्रियंका अरोड़ा।

আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়া সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমান নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিংয়ে পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য

0: কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিহার সরকারের অনুরোধের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ফারাক্কা ব্যারেজের সমস্ত গেট খুলে দিয়েছে। এফআইএইচ বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। বৈঠকে ডক্টর জয়শঙ্কর ভারত রাশিয়া সম্পর্কে বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানান।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting you at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
0: ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন ডক্টর জয়শঙ্কর। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার ও যুগ্ম সচিব ময়াং সিং ও বিদেশমন্ত্রীর সঙ্গে ছিলেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র ও কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। চলতি বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। বিদেশ মন্ত্রীর এই সফর ও ভারত রাশিয়া সম্পর্ক আরও প্রসারিত করতে সহায়ক হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। দুটি দেশ সমস্ত ক্ষেত্র, বিশেষ করে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব রকমের সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণের পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে 2 মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতে সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্য দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। 2 মাসের মধ্যে আগে নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগকারীদের ন্যায্যসম্মত দাবি মেনে তাদের সমস্যা সমাধানের জন্য সবরকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন। এর আগে জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেসিসিআইয়ের জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি জিআইবিসিসি এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে শ্রী গোয়েল বলেন, ভারতের তরুণ কর্মশক্তি, বিকশিত অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্যে জাপানে ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীযূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্ম বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাঁদের সামনে উন্মুক্ত করে দিয়েছে।
2: For an economy like Japan, which has very good technologies but not enough people, which has excellent business practices but not enough market, India can be an excellent partner which provides economies of scale with a large domestic market, and India which has opened its doors to international engagement with several free trade agreements provides India an opportunity to sell their goods with preferential access.
0: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিং পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও দুই নেতা কথা বলবেন। শ্রী ডোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং ঝেং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

0: করবেন। জমি পুনরুদ্ধার এবং খরা মোকাবিলার কাজ চালিয়ে যেতে বৈচিত্র্যপূর্ণ পর্যাপ্ত পূর্বানুমানযোগ্য এবং ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অর্থ যোগানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত। মঙ্গোলিয়ার উলানবাটরে রাষ্ট্রসংঘের মরুকরণ প্রতিরোধ সংক্রান্ত কনভেনশন UNCCD এর অধিবেশন COP 17 অধীনে উর্বর জমি ও খরা মোকাবিলায় উদ্ভাবনী আর্থিক ব্যবস্থা শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনায় যোগ দিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মন্তব্য করেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে গত 15 আগস্ট 7.7 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 100 দাঁড়িয়েছে। সেদেশের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা BNPP জানিয়েছে, ভূমিকম্পে 1,600 বেশি মানুষ আহত এবং প্রায় 2,00,000 মানুষ এখন গৃহহীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানে নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8:00 গীতাঞ্জলি ও DTH বাংলার প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নাগরিকত্ব সংশোধনী আইন CAA শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত যে 2,30,000 নাগরিক আবেদন করেছেন তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলাশাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারা দেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাবপোস্টের অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাকুরগাছি সাবপোস্ট রয়েছে। মন্ত্রী আজ ডাক সেবা ও ডাক মিত্র নামে 2টি অ্যাপেরও উদ্বোধন করেছেন।
1: डाक मित्र ऐप हमारे ग्रामीण डाक सेवकों के लिए, ताकि जो सेवाएं उपभोक्ताओं को हमें देना हो वो सुगमता के साथ और सुरक्षित वातावरण में हम लोग दे पाएं। पहले अनेक सेवाओं के लिए अलग अलग सिस्टम्स को फॉलो करना पड़ता था, अब सारे प्रोसेसेस को एक ही ऐप में केंद्रित कर हमारे उपभोक्ताओं के लिए सुगमता देने के लिए ये ग्रामीण डाक सेवकों के हाथों में ये ऐप दिया गया है।
0: বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে 100 একর জমির ফসল ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে তাকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। ওড়িশায় গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেল নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলার নদী তীরবর্তী গ্রামগুলোতে বহু মানুষ আটকা পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। কেরালামের 7টি জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এগুলি হল ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশোর, মালপ্পুরাম, কোঝিকোড, ওয়ানাদ এবং কান্নুর। FIH বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলফেনে এই পরাজয়ের সুবাদে ভারত সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গেল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়া সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে 2 মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। খবর এখন এই পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার
2: দর্পণ কে সাথ মে সর ফিরোজি। भारत और रूस ने प्रमुख क्षेत्रों में संबंध मजबूत करने और सहयोग बढ़ाने के उपायों पर चर्चा की। राष्ट्रपति पुतिन ने उर्वरक आपूर्ति बढ़ाने का प्रस्ताव दिया। राष्ट्रीय सुरक्षा सलाहकार अजीत डोभाल 25वीं भारत चीन सीमा वार्ता के लिए पेचिंग पहुंचे। भारत ने भूमि को फिर से उपजाऊ बनाने और सूखा प्रबंधन के लिए पर्याप्त और विविध अंतर्राष्ट्रीय वित्तीय सहायता का आह्वान किया। भारत ने दक्षिण सूडान में संयुक्त राष्ट्र शांति सैनिकों पर हमले की निंदा की। ईरान ने प्रस्तावित अमरीकी प्रतिबंधों पर कड़ी कार्रवाई की चेतावनी दी और कोलंबो क्रिकेट टेस्ट में ध्रुव जुरेल और देवदत्त पड्डीकल के शतकों की बदौलत भारत ने श्रीलंका

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে সিলসিলা ছায়াছবির গান। প্রথম গানটি লতা মঙ্গেশকর, কিশোর কুমার ও সহশিল্পীদের কণ্ঠে।

হিন্দি স্যাচুরি গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা। আবহাওয়ানুষ বিজ্ঞপ্তি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, দুয়েক মশলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫%, সর্বনিম্ন ৭৭%, বৃষ্টি হয়েছে ২.৩ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য এক সতর্কবার্তা জানানো হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলবর্তী ও উপকূলে সংলগ্ন সমুদ্র এলাকায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উঠতে পারে, যার গতিবেগ ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই জন্য মৎস্যজীবীদের পরবর্তী ১২ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলীয় সমুদ্র এলাকায় মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়া নিশ্চয় বিজ্ঞপ্তি। এবারে অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব। ২৫শে আগস্ট সঞ্জয়িতা এবং গীতাঞ্জলি সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্জয়িতার প্রথম অধিবেশনে সকাল ৬:১৫ মিনিটে সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রীনা মুখোপাধ্যায়। ৬:৩৫ রামচরিত মানস ২১৩তম পর্ব। ৬:৪৫ ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। ৭:১০ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিদ্যশোক চক্রবর্তী। ৮:৩০ আধুনিক গানে পরিমল ভট্টাচার্য। ৮:৫০ দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন। ৯:১০ রাজধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। ১০:১৫ অঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন।

যাত্রায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12টা সুরভি আর উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 12:20-1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 2:30 শুনবেন খেয়াল শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, সন্ধ্যে 6:10 কথিকা বলবেন অমরনাথ ভট্টাচার্য, 6:30 গুলগুলশান উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 7:10 নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পিয়ানো অ্যাকোর্ডিয়ান শিল্পী অনুপম দত্ত, এরপর পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন গীতা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, নারকেল চাষে ফল ঝরা ও তার সমাধান বলবেন অধ্যাপক অপূর্ব বন্দ্যোপাধ্যায়, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা কেন নেত্রদানের অঙ্গীকার করবেন বলবেন ডাক্তার শাগনিক সূর্য দাস, 6:25 প্রাত্যহিকী উপস্থাপনায় দেবদুলাল দে ও নিবেদিতা নাগ তহবিলদার, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়, 8:00 জানা জানায় কথিকা আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ বলবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী তৃতীয় পর্ব, 8:05 নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সুমিতা হালদারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 সেতার শিল্পী দেবরাজ চট্টোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানে শেষাংশ, 10:00 গানের ভেলা লাইফ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় বিদিশা রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় অনু চক্রবর্তী ও কিংসু ঘোষ, 12:00 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 12:15 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন, 12:33 অনুজমির দুন ফসল পরিবেশ সুরক্ষা এ বিষয়ে ডক্টর হাসনাহারা খাতুনের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:45 মাননীয় সু বয়স্ক নাগরিকদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় ডালিয়া দাস, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি মদন মান্ডি ও সহশিল্পীরা, চূড়ামণি মুর্মু ও সহশিল্পীরা, এরপর শিক্ষাই অগ্রগতির পথ এ বিষয়ে একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন সহকারী অধ্যাপক সুনীল কুমার মান্ডি, সহকারী অধ্যাপিকা তনুশ্রী সিং মুর্মু এবং সুতালাল সরেন, শুনবেন প্রথম পর্ব। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, বাইরে ঘুরে সর্বভারতীয় নৌচালনা প্রতিযোগিতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণীর পরিসংখ্যান বিদ্যা বিষয়ে পাঠদানে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই সঙ্গে 2 শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি রথমণি হেমব্রম ও সহশিল্পীদের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে বাহাগর কুহু এক বিখ্যাত সঙ্গীতজ্ঞ এ বিষয়ে একটি কথিকা বলবেন তারাপদ হেমব্রম, এরপর লোকগীতি রামকিস্কু ও সহশিল্পীরা, কুনামি সরেন ও সহশিল্পীরা, অনিল বরণ হেমব্রম ও সহশিল্পীরা, 6:38 কিষাণবাণী জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে যাওয়া ছোট মাছ এ বিষয়ে ডক্টর অপূর্ণা রায়ের সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, 7:10 দরজাগান পরিবেশনায় পবিত্র কুমার মণ্ডল ও সহশিল্পীরা, 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন দেবিকা মুখোপাধ্যায়, 8:30 কথায় কাহিনী নাটক নিরাপত্তা কর্মী রচনা সুন্দর মুখোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি, 8:45 অর্থনীতির দুনিয়া আয়কর ও দেশের অর্থনৈতিক উন্নয়ন এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন অমিত রায় চৌধুরী সিএমএ এবং অধ্যাপক ডক্টর অভিজিৎ কুণ্ডু, শুনবেন প্রথম পর্ব প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, 9:00 খেয়াল সুরজিৎ চট্টোপাধ্যায়, 9:30 শ্রবণী স্বরচিত কবিতা পাঠে পাপড়ি গুহ ও প্রবাল কুমার বসু, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 দোতারা শিল্পী স্বপন কুমার বর্মন, 10:50 আধুনিক গান পরিমল ভট্টাচার্য, 11:10 তবলা পণ্ডিত জ্যোতির্ময় রায় চৌধুরী, শুনলেন অনুষ্ঠান পরিচিতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:06 হয়ে 58 সেকেন্ড, জয় হিন্দ।